0: ꯄꯤꯔꯒ ꯄꯣꯝꯊꯍꯜꯂꯒ ꯑꯅꯧꯕ ꯃꯈꯜꯒꯤ ꯍꯥꯔ ꯑꯣꯜꯍꯟꯕꯤꯒꯗꯕꯅꯤ꯫ ꯑꯁꯨꯝꯅ ꯑꯣꯜꯍꯜꯂꯕ ꯍꯥꯔ ꯑꯁꯤ ꯉꯥꯌꯣꯛ ꯏꯐꯝꯒꯤ ꯏꯃꯥꯏꯊꯛ ꯑꯁꯤꯗ ꯑꯃꯨꯛ ꯆꯥꯡ ꯃꯥꯟꯅꯅ ꯊꯝꯕꯤꯒꯗꯕꯅꯤ꯫ ꯆꯥꯡ ꯃꯥꯟꯅꯅ ꯊꯝꯕ ꯇꯥꯔꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯄꯥꯝꯕꯤ ꯑꯗꯨꯒꯤ ꯃꯔꯥ ꯑꯗꯨ ꯐꯖꯅ ꯍꯧꯕ ꯉꯝꯒꯅꯤ꯫ ꯑꯗꯨꯒ ꯏꯁꯤꯡꯁꯤ ꯆꯟꯕ ꯃꯇꯝꯁꯤꯗ ꯏꯁꯤꯡ ꯊꯥꯖꯤꯟꯕꯤꯒꯗꯧꯔꯤꯕ ꯄꯥꯏꯞ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯏꯔꯝꯗꯨ ꯁ꯭ꯀ꯭ꯔꯤꯟ ꯍꯥꯞꯇꯨꯅ ꯉꯥꯁꯤꯡꯗ ꯑꯃꯥꯡ ꯑꯇꯥ ꯊꯣꯛꯍꯟꯕ ꯌꯥꯕ ꯇꯤꯜꯀꯥꯡ ꯑꯃꯗꯤ ꯉꯃꯥꯡꯁꯤꯡ ꯆꯪꯍꯟꯗꯅꯕ ꯍꯣꯠꯅꯕꯤꯒꯗꯕꯅꯤ꯫ ꯅꯨꯡꯇꯤꯒꯤ ꯑꯌꯨꯛꯇ ꯅꯨꯃꯤꯠ ꯊꯣꯛꯇ꯭ꯔꯤꯉꯩꯒꯤ ꯃꯃꯥꯡꯁꯤꯗ ꯉꯥꯌꯣꯛ ꯏꯁꯤꯡꯒꯤ ꯏꯐꯝꯁꯤꯡ ꯑꯗꯨ ꯆꯦꯛ ꯇꯧꯕꯤꯗꯨꯅ ꯑꯣꯛꯁꯤꯖꯦꯟ ꯋꯥꯠꯄꯒꯤ ꯁꯃꯁ꯭ꯌꯥ ꯂꯩꯕ꯭ꯔꯥ ꯍꯥꯏꯕꯗꯨ ꯌꯦꯡꯁꯤꯟꯕꯤꯒꯗꯕꯅꯤ꯫ ꯃꯁꯤꯅꯤ ꯉꯁꯤ ꯅꯣꯡꯃꯒꯤ ꯂꯧꯎ ꯁꯤꯡꯎꯒꯤ ꯋꯥꯐꯝ꯫
1: อากาศวาณี ইম্ফাল ฮอสิกตาบิรสี ইরুংবম হেমাবতী চন্দুনা সাকপা মৈতেই সৈদা ইমাগি মতিক মায়াই

0: ꯉꯁꯤꯒꯤ ꯅꯥꯆꯣꯝꯗ ꯇꯥꯕꯤꯔꯁꯤ ꯈꯨꯡꯒꯪꯗ ꯅꯣꯡꯃ
1: ꯍꯧꯖꯤꯛ ꯂꯥꯟꯊꯣꯛꯁꯦꯔꯤ ꯈꯨꯡꯒꯪꯗ ꯅꯣꯡꯃ ꯀꯨꯜꯍꯨꯝꯗꯣꯏ ꯁꯨꯕ ꯇꯥꯡꯀꯛ ꯉꯁꯤꯒꯤ ꯇꯥꯡꯀꯛꯇ ꯇꯥꯕꯤꯔꯁꯤ ꯇꯤꯡꯒ꯭ꯔꯤ ꯈꯨꯡꯒꯪꯒꯤ ꯃꯄꯥꯎ ꯑꯔꯣꯏꯕ ꯁꯔꯨꯛ ꯊꯧꯔꯝ ꯄꯨꯊꯣꯛꯄꯤ ꯅꯣꯡꯊꯣꯝꯕꯝ ꯔꯣꯃꯥ ꯄꯨꯊꯣꯛꯄꯗ ꯇꯦꯡꯕꯥꯡꯕꯁꯤꯡ ꯌꯨꯝꯅꯥꯝ ꯃꯦꯝꯃ ꯂꯣꯏꯇꯣꯡꯕꯝ ꯔꯟꯖꯅꯥ ꯑꯦꯝ ꯑꯦꯝ ꯁꯅꯥꯌꯥꯏ ꯑꯃꯗꯤ ꯏꯔꯦꯡꯕꯝ ꯑꯖꯤꯠ ꯀꯨꯃꯥꯔ ꯃꯩꯇꯩ
2: ꯁꯥꯟꯅ ꯈꯣꯠꯅꯕꯅ ꯃꯅꯤꯄꯨꯔꯕꯨ ꯃꯥꯂꯦꯝꯒꯤ ꯃꯤꯌꯥꯝꯗ ꯃꯁꯛ ꯇꯥꯛꯂꯤꯕ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯏꯟꯈꯠꯂꯛꯂꯤꯕ ꯁꯥꯟꯅꯔꯣꯏ ꯀꯌꯥ ꯚꯥꯔꯠꯀꯤ ꯑꯇꯣꯞꯄ ꯀ꯭ꯂꯕ ꯁ꯭ꯇꯦꯠꯁꯤꯡꯗ ꯁꯥꯟꯅꯗꯨꯅ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯃꯤꯡꯆꯠ ꯄꯨꯔꯛꯄ ꯌꯥꯕ ꯁꯥꯟꯅꯔꯣꯏ ꯀꯌꯥ ꯉꯁꯤꯗꯤ ꯅꯣꯡꯃ ꯅꯣꯡꯃꯒꯤ ꯃꯌꯦꯡ ꯇꯥꯔꯛꯂꯤ ꯈꯨꯡꯒꯪ ꯑꯁꯤꯒꯤ ꯁꯥꯟꯅꯕꯨꯡ ꯃꯇꯝꯒ ꯆꯨꯅꯅ ꯁꯦꯝꯒꯠꯄ ꯑꯃꯗꯤ ꯃꯇꯝꯒꯤ ꯃꯇꯤꯛ ꯆꯥꯕ ꯇ꯭ꯔꯦꯅꯤꯡ ꯀꯌꯥ ꯄꯤꯗꯨꯅ ꯁꯥꯟꯅꯔꯣꯏꯁꯤꯡꯕꯨ ꯌꯣꯛꯈꯠꯄꯒꯤ ꯇꯉꯥꯏꯐꯗꯕ ꯂꯩꯔꯤ ꯆꯥꯎꯈꯠ ꯊꯧꯔꯥꯡ ꯀꯌꯥꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯈꯨꯡꯒꯪ ꯑꯁꯤꯗ ꯂꯩꯉꯥꯛꯀꯤ ꯃꯥꯏꯀꯩꯗꯒꯤ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯇꯧꯍꯟꯅꯤꯡꯂꯤ ꯍꯥꯏꯕꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯇꯤꯡꯒ꯭ꯔꯤ ꯌꯨꯠ ꯗꯤꯕꯂꯞꯃꯦꯟꯠ ꯀꯃꯤꯇꯤ ꯑꯃꯗꯤ ꯀꯧꯕ꯭ꯔꯨ ꯁꯦꯕꯥ ꯀꯃꯤꯇꯤꯒꯤ ꯁꯦꯀ꯭ꯔꯦꯇꯔꯤ ꯇꯤꯡꯒ꯭ꯔꯤ ꯃꯈꯥ ꯂꯩꯀꯥꯏꯗꯒꯤ ꯄꯨꯈ꯭ꯔꯝꯕꯝ ꯃꯣꯃꯣꯟ ꯁꯤꯡ
3: ꯑꯩ ꯍꯧꯖꯤꯛ ꯍꯧꯖꯤꯛ ꯇꯤꯡꯒ꯭ꯔꯤꯒꯤ ꯗꯤꯕꯂꯞꯃꯦꯟꯠ ꯀꯃꯤꯇꯤꯒꯤ ꯑꯃꯗꯤ ꯀꯧꯕ꯭ꯔꯨ ꯁꯦꯕꯥ ꯀꯃꯤꯇꯤꯒꯤ ꯖꯦꯅꯔꯦꯜ ꯁꯦꯀ꯭ꯔꯦꯇꯔꯤ ꯑꯣꯏꯖꯕꯅꯤ
4: ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯆꯥꯎꯈꯠ ꯊꯧꯔꯥꯡꯁꯤꯡ ꯄꯥꯏꯈꯠꯄꯤꯔꯤ ꯃꯁꯤ ꯃꯇꯥꯡꯗ ꯈꯤꯇꯪ ꯊꯝꯕꯤꯌꯨ
3: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯇꯤꯡꯒ꯭ꯔꯤ ꯈꯨꯡꯒꯪꯁꯤ ꯌꯥꯝꯅ ꯄꯤꯛꯄ ꯄꯣꯇꯔ ꯃꯁꯤꯡ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯌꯥꯝꯗꯕ ꯀꯦꯟꯗ꯭ꯔ ꯑꯃꯈꯛꯅꯤ ꯑꯩꯈꯣꯏ ꯇꯤꯡꯒ꯭ꯔꯤ ꯏꯁꯦ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏ ꯗꯤꯕꯂꯞꯃꯦꯟꯠ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯦꯟꯊꯣꯛ ꯂꯝꯕꯤ ꯑꯃꯠꯇ ꯂꯩꯇꯕꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯔꯒ ꯂꯥꯏꯒꯤ ꯑꯣꯏꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯧꯁꯤꯡ ꯈꯔ ꯂꯩꯕꯗꯨꯗꯒꯤ ꯂꯩꯀꯥꯔꯛꯄ ꯏꯟꯀꯝ ꯈꯔꯗꯨꯅ ꯍꯧꯖꯤꯛ ꯍꯧꯖꯤꯛ ꯂꯩꯀꯥꯏꯒꯤ ꯂꯩꯔꯤꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯕꯤ ꯊꯣꯡꯒꯨꯝꯕ ꯑꯗꯒꯤ ꯎꯄꯨ ꯌꯥꯗꯕꯒꯨꯝꯕ ꯈꯔꯈꯛ ꯁꯦꯝꯕ ꯅꯠꯇꯅ ꯍꯧꯖꯤꯛ ꯍꯧꯖꯤꯛꯀꯤꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯁꯔꯀꯥꯔꯒꯤ ꯃꯥꯏꯀꯩꯗꯒꯤꯁꯨ ꯀꯩꯁꯨ ꯊꯣꯏꯗꯣꯛꯄ ꯑꯃꯠꯇ ꯐꯪꯗꯅ ꯂꯩꯔꯤ ꯆꯥꯎꯈꯠ ꯊꯧꯔꯥꯡꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯇꯤꯡꯒꯤꯗꯗꯤ ꯀꯌꯥ ꯌꯧꯗꯅ ꯂꯩꯔꯤ ꯍꯥꯏꯇꯥꯔꯦ
4: ꯏꯟꯈꯠꯂꯛꯂꯤꯕ ꯅꯍꯥꯔꯣꯜꯁꯤꯡ ꯁꯥꯇ꯭ꯔꯁꯤꯡꯁꯤꯒꯤꯗꯃꯛꯇꯗꯤ ꯑꯈꯟꯅꯅ ꯑꯆꯧ ꯑꯆꯧꯕ ꯃꯈꯜꯒꯤ ꯑꯦꯛꯖꯥꯝ ꯀꯌꯥ ꯑꯃ ꯂꯩꯔꯤ ꯄꯥꯁ ꯇꯧꯕ ꯉꯝꯗꯅꯕ ꯗꯤꯕꯂꯞꯃꯦꯟꯠ ꯀꯃꯤꯇꯤꯒꯤ ꯃꯥꯏꯀꯩꯗꯒꯤ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯊꯕꯛ ꯊꯧꯔꯝꯁꯤꯡ ꯄꯥꯏꯈꯠꯄꯤꯔꯤ
3: ꯍꯣꯏ ꯀꯃꯤꯇꯤꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯐꯕ ꯇ꯭ꯌꯨꯁꯟ ꯁꯦꯟꯇꯔ ꯇꯦꯟ ꯇꯨꯌꯦꯞ ꯍꯥꯏꯇꯥꯔꯦꯀꯣ ꯁꯨꯝꯕꯗ ꯈꯤꯇꯪ ꯇꯣꯞꯄꯔ ꯑꯣꯏꯔꯛꯄ ꯑꯩꯈꯣꯏ ꯄꯥꯔꯁꯦꯟ ꯈꯔ ꯋꯥꯡꯅ ꯄꯥꯁ ꯇꯧꯔꯛꯄ ꯑꯉꯥꯡꯁꯤꯡ ꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯗꯨꯝ ꯏꯟꯀ꯭ꯔꯦꯁ ꯇꯧꯔꯒ ꯍꯣꯠꯅꯕꯤ ꯍꯧꯖꯤꯛ ꯐꯥꯎꯒꯤ ꯑꯣꯏꯅꯗꯤ ꯑꯗꯨꯕꯨ ꯃꯇꯨꯡ ꯇꯥꯔꯛꯄꯗ ꯑꯩꯈꯣꯏ ꯍꯦꯟꯅ ꯐꯕ ꯑꯉꯥꯡ ꯊꯣꯛꯂꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯂꯩꯕ ꯂꯩꯇꯕ ꯑꯩꯈꯣꯏ ꯂꯣꯏꯅꯃꯛ ꯁꯄꯣꯔꯠ ꯇꯧꯒꯅꯦꯅ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯂꯩꯖꯩ
4: ꯈꯨꯡꯒꯪꯁꯤꯒꯤ ꯅꯍꯥꯔꯣꯜꯁꯤꯡ ꯀꯔꯤ ꯃꯁꯥꯟꯅꯗ ꯍꯦꯟꯅ ꯁꯥꯟꯅꯩ ꯑꯗꯨꯒ ꯁꯥꯟꯅꯕꯨꯡꯁꯤ ꯈꯨꯡꯒꯪꯁꯤꯗ ꯃꯇꯤꯛ ꯆꯥꯕ ꯑꯐꯕ ꯃꯈꯜꯒꯤ ꯁꯥꯟꯅꯕꯨꯡ ꯂꯩꯕ꯭ꯔ ꯀꯃꯥꯏꯅ ꯇꯧꯏ
3: ꯁꯥꯟꯅꯕꯨꯡꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯄꯥꯛ ꯉꯥꯡꯗ ꯎꯔꯤꯕ ꯍꯧꯖꯤꯛ ꯎꯔꯤꯕ ꯅꯥꯏꯟ ꯑꯦ ꯁꯥꯏꯠ ꯃꯦꯟꯒꯨꯝꯕ ꯁꯥꯟꯅꯕ ꯌꯥꯕ ꯐꯨꯠꯕꯣꯜ ꯒ꯭ꯔꯥꯎꯟꯁ ꯅꯠꯇꯅ ꯑꯇꯣꯞꯄ ꯑꯝꯇ ꯂꯩꯇꯦ ꯑꯗꯨꯒ ꯁꯥꯟꯅꯕꯒꯤꯁꯤꯗꯗꯤ ꯏꯁꯥꯃꯛꯀꯤ ꯏꯆꯥ ꯇ꯭ꯋꯤꯟꯁꯅꯤ ꯀꯤꯡꯁꯟ ꯖꯦꯛꯁꯟ ꯕꯣꯛꯁꯔ ꯏꯟꯇꯔꯅꯦꯁꯅꯦꯜ ꯄ꯭ꯂꯦꯌꯔꯅꯤ ꯑꯗꯨꯒ ꯍꯧꯖꯤꯛ ꯍꯧꯖꯤꯛꯅ ꯑꯦꯟ ꯑꯥꯏ ꯑꯦꯁ ꯂꯣꯏꯔꯒ ꯁꯤꯂꯣꯡꯗ ꯀꯣꯁ ꯑꯣꯏꯅ ꯃꯈꯣꯏ ꯑꯅꯤꯃꯛ ꯂꯩ ꯑꯗꯨꯒ ꯑꯇꯣꯞꯄ ꯐꯨꯠꯕꯣꯜꯂꯔ ꯍꯥꯏꯇꯥꯔꯦ ꯍꯧꯖꯤꯛ ꯍꯧꯖꯤꯛ ꯊꯕꯛꯇ ꯆꯪꯈꯤꯕ ꯐꯨꯠꯕꯣꯜ ꯁꯥꯟꯅꯔꯝꯃꯒ ꯅꯤꯄꯥꯟ ꯃꯥꯄꯜ ꯑꯃꯁꯨ ꯑꯩꯈꯣꯏ ꯐꯨꯠꯕꯣꯜꯗꯒꯤ ꯆꯪꯈꯤꯕ ꯂꯩ
4: ꯈꯨꯡꯒꯪꯁꯤꯗ ꯅꯨꯃꯤꯗꯥꯡꯒꯤ ꯃꯇꯝꯗ ꯐ꯭ꯂꯗ ꯂꯥꯏꯠꯀꯨꯝꯕ ꯊꯥꯜꯂꯒ ꯃꯁꯤꯗ ꯅꯥꯀꯟꯗ ꯒꯦꯂꯔꯤꯒꯨꯝꯕ ꯁꯦꯝꯃꯀꯥꯟꯗ ꯃꯤꯌꯥꯝꯗ ꯍꯦꯟꯅ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯅꯅꯕ ꯃꯈꯜꯒꯤ ꯁꯦꯝꯒꯠ ꯁꯥꯒꯠꯅꯤꯡꯕꯒꯤ ꯑꯄꯥꯝꯕꯗꯤ ꯂꯩꯕꯤꯗꯕ꯭ꯔꯥ ꯑꯗꯨꯒ ꯂꯩꯉꯥꯛꯀꯤ ꯃꯥꯏꯀꯩꯗꯒꯤ ꯈꯨꯡꯒꯪꯁꯤꯗ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯇꯧꯍꯟꯅꯤꯡꯕ ꯂꯩ ꯃꯁꯤ ꯃꯇꯥꯡꯗ ꯈꯤꯇꯪ ꯊꯝꯕꯤꯌꯨ
3: ꯗꯤꯕꯂꯞꯃꯦꯟꯠꯒꯤ ꯃꯇꯥꯡꯁꯤꯃꯗꯤ ꯑꯁꯨꯛꯀꯤ ꯃꯇꯤꯛ ꯌꯥꯝꯅ ꯇꯧꯍꯟꯅꯤꯡꯉꯤ ꯍꯥꯏꯇꯥꯔꯦ ꯑꯗꯨꯕꯨ ꯑꯩꯈꯣꯏꯅ ꯍꯥꯏꯖꯔꯨꯕ ꯆꯠꯆꯔꯨꯕꯗ ꯑꯩꯈꯣꯏ ꯃꯔꯤ ꯂꯩꯅꯕ ꯗꯤꯄꯥꯔꯠꯃꯦꯟꯠ ꯑꯩꯈꯣꯏꯅ ꯍꯥꯏꯔꯨꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯗꯤꯂꯦ ꯇꯧꯕꯤꯕ ꯍꯥꯏꯇꯥꯔꯦ ꯇꯧꯅꯤ ꯇꯧꯅꯤ ꯍꯥꯏꯔꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯐꯨꯠꯕꯣꯜꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯐꯣꯛ ꯂꯥꯏꯠ ꯇꯧꯔꯁꯨ ꯊꯥꯜꯂꯒ ꯑꯩꯈꯣꯏ ꯅꯨꯡꯗꯥꯡꯗ ꯀꯥꯎꯅꯅꯕꯒꯤ ꯑꯩꯈꯣꯏ ꯄꯥꯝꯃꯤ ꯒꯦꯂꯔꯤ ꯁꯥꯕ ꯍꯧꯖꯤꯛ ꯀ꯭ꯂꯕ ꯑꯃꯐꯥꯎ ꯂꯩꯇꯦ ꯀ꯭ꯂꯕꯁꯤ ꯂꯩꯔꯝꯃꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯆꯥ ꯀ꯭ꯂꯕ ꯑꯣꯏꯅ ꯅꯨꯡꯁꯤꯅ ꯄꯥꯏꯊꯣꯛꯇꯅ ꯂꯣꯏꯔꯦꯕꯀꯣ ꯉꯔꯥꯡ ꯅꯍꯥꯟꯗꯁꯨ ꯑꯗꯨꯝ ꯁꯣꯁꯦꯜ ꯋꯦꯜꯐꯤꯌꯔ ꯗꯤꯄꯥꯔꯠꯃꯦꯟꯠ ꯆꯠꯇꯅ ꯈꯣꯠꯇꯅ ꯁꯨꯃꯥꯏꯅ ꯑꯝꯇꯪ ꯁꯥꯟꯅꯕ ꯍꯣꯠꯅꯕꯅꯤ ꯑꯗꯨꯕꯨ ꯍꯧꯖꯤꯛ ꯐꯥꯎꯗꯗꯤ ꯑꯗꯨꯒꯤ ꯁꯥꯕꯒꯤ ꯌꯥꯕꯒꯤ ꯃꯃꯤ ꯑꯝꯇ ꯂꯩꯇꯦ ꯍꯥꯏꯇꯥꯔꯦ
4: ꯗꯤꯕꯂꯞꯃꯦꯟꯠ ꯀꯃꯤꯇꯤꯒꯤ ꯁꯦꯀ꯭ꯔꯦꯇꯔꯤ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯇꯨꯡꯗ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯊꯕꯛ ꯊꯧꯔꯝꯁꯤꯡ ꯄꯥꯏꯈꯠꯄꯤꯅꯤꯡꯕꯒꯤ ꯑꯄꯥꯝꯕ ꯂꯩꯔꯤ ꯃꯁꯤ ꯃꯇꯥꯡꯗ ꯈꯤꯇꯪ ꯊꯝꯕꯤꯌꯨ
3: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯌꯥꯝꯅ ꯁꯣꯊꯔꯕ ꯇꯤꯡꯒ꯭ꯔꯤ ꯈꯨꯡꯒꯪꯁꯤꯒꯤ ꯈꯤꯇꯪ ꯐꯒꯗꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯆꯥꯎꯈꯠꯅꯕ ꯄꯥꯟꯗꯝꯗ ꯑꯩꯅ ꯍꯥꯏꯖꯅꯤꯡꯕꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯍꯧꯖꯤꯛ ꯍꯧꯖꯤꯛ ꯀꯦꯟꯗ꯭ꯔꯒꯤ ꯃꯄꯤ ꯃꯄꯥ ꯍꯥꯏꯇꯥꯔꯦꯀꯣ ꯑꯃꯁꯨꯡ ꯗꯤꯄꯥꯔꯠꯃꯦꯟꯁꯤ ꯈꯨꯠꯁꯝꯅꯔꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯣꯊꯔꯕ ꯇꯤꯡꯒ꯭ꯔꯤ ꯈꯨꯡꯒꯪ ꯑꯁꯤ ꯈꯤꯇꯪ ꯃꯤꯠꯌꯦꯡ ꯆꯪꯍꯟꯅꯤꯡꯉꯤ ꯍꯥꯏꯅ ꯊꯝꯖꯒꯦ
1: ꯈꯨꯟꯅꯥꯏ ꯑꯃꯒꯤ ꯇꯨꯡꯒꯤ ꯌꯨꯝꯕꯤ ꯑꯣꯏꯔꯛꯀꯗꯧꯔꯤꯕ ꯅꯧꯔꯤꯕ ꯑꯉꯥꯡ ꯅꯋꯥꯁꯤꯡꯒꯤ ꯍꯛꯁꯦꯜꯒꯤ ꯑꯃꯗꯤ ꯃꯍꯩꯒꯤ ꯂꯝꯗ ꯑꯍꯥꯟꯕ ꯇꯥꯛꯄꯤ ꯇꯝꯕꯤꯕꯒꯤ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯆꯥꯎꯕ ꯊꯧꯗꯥꯡꯗꯤ ꯂꯝꯗꯝ ꯑꯗꯨꯒꯤ ꯑꯪꯒꯟꯋꯥꯗꯤ ꯋꯥꯀꯔꯁ꿤ꯡꯅ ꯑꯣꯏꯔꯤ ꯄꯤꯛꯂꯤꯕ ꯑꯉꯥꯡꯁꯤꯡꯗꯒꯤ ꯍꯧꯔꯒ ꯏꯟꯈꯠꯂꯛꯂꯤꯕ ꯅꯨꯄꯤꯃꯆꯥ ꯅꯨꯄꯥꯃꯆꯥꯁꯤꯡꯕꯨ ꯃꯇꯝ ꯃꯇꯝꯒ꿤 ꯑꯣꯏꯕ ꯍꯛꯁꯦꯜꯒꯤ ꯄꯥꯎꯇꯥꯛ ꯀꯌꯥꯁꯨ ꯂꯦꯞꯇꯅ ꯄꯤꯕꯤꯗꯨꯅ ꯑꯐꯕ ꯈꯨꯟꯅꯥꯏ ꯑꯃ ꯑꯣꯏꯍꯟꯅꯕ ꯍꯣꯠꯅꯕꯗ ꯑꯆꯧꯕ ꯊꯧꯗꯥꯡ ꯂꯧꯔꯤ ꯇꯤꯡꯒ꯭ꯔꯤ ꯍꯥꯏꯔꯤꯕ ꯈꯨꯡꯒꯪ ꯑꯁꯤꯗ ꯑꯪꯒꯟꯋꯥꯗꯤ ꯋꯥꯀꯔ ꯑꯣꯏꯅ ꯊꯧ ꯄꯨꯔꯤꯕꯤ ꯍꯋꯥꯏꯕꯝ ꯁꯨꯃꯇꯤꯅ ಥಂಬಿರಕ್ಪಾ ವಾಫಂಸಿಂಗ್ ತಮಿನಸಿ
5: ತಿಂಗ್ರಿ ಅವಲ್ಕೈಜಿಗಿ ಅಂಗಲ್ವಾತಿ ವಾಕರ್ ಓಯ್ನ ಪುಜರಿ
6: ತಿಂಗ್ರಿ ಕುಂಗಂಗ್ಸೆ ಸಿದದಿ ಅಂಗಲ್ವಾತಿ ಸೆಂಟರ್ ಕಯಾ ಮುಲೇಗೆ
5: ಕೋಯ್ ಅಹುಂ ಮುಕ್ ಲೈಜೈ
6: ಇಸೇಗಿ ಕೋಲಿಬ ಅಖೋಯ್ಗಿ ಪಾಪುಲೇಷನ್ ಸಿನ ಕಯಾನೋ ಸೆಂಟರ್ ಸಿಗಿ ಓಯ್ನ ಬಿನಿಫಿಷರಿ ದಿ ಮಸಿಂ ಕಯಾ ಮುಲೇ ಅದು ಸೊ ಖಂಗ್ಜಗೆ
5: ಅಯ್ನ ಕೋಲಿಬ ಪಾಪುಲೇಷನ್ ಜಿನ ಸಾಮಗ ಐತಿ ಓಯ್ಬ ಮೇನ್ ಪೇಮೆಂಟ್ ಖೈದೋಗ
6: ಬಿನಿಫಿಷರಿ ದಿ ಮಸಿಂ ಕಯಾ ಮುಲೇ ಇಸೆ
5: ಅಯ್ಜೆ ಕುನಿ ಥುಯ್ ಮುತಂಗ್ ಲೈಜೆ
6: ಅಂಗಲ್ವಾದಿ ವಾಕರ್ ಓಯ್ನ ಥಬಕ್ ತೋಪಿರ ಪಸಿದಿ ಕಯಾಮ್ ಕುಯ್ಬಿರೆ
5: ಸಹಿ ತರಾ ಮುಕ್ತಿ ಸುರೆ
6: ಮಖಾ ತಾನ ಇಸೆ ಹಂಗ್ಜನಿಂಗ್ ಬಸೆ ಖೋಯ್ಗಿ ಇಸೇಗಿ ಸೆಂಟರ್ ಸಿದ ಲೈರಿಬ ಬಿನಿಫಿಷರಿ ಅಂಗಾಂಗ್ ಸಿಂಗ್ಸೆ ಅದುಮ ಕ್ಲಾಸ್ ತೋಬ ಮತಂದ ಮಸಿಂ ಸುನ ಲಾಕ್ಪ ಗಂಬ್ರಾ ಕಮೈ ತೋ ಇಸೆ ಅದು ಸುಬ್ ಖಂಗ್ಜಗೆ
5: ಮಸಿಂ ಸುಬಸು ಅದುಮ ಯಾವಿ ನೋಮನ ಹೆ ಸುದಬ್ಸು ಯಾವಿ ಅದುಮ ಲಾಕ್ಪದಿ ಅದುಮ ಲೈ
6: ಹೋಯ್ ಪಿಜೆ ಪಿಥಕ್ಪಗಿ ಮೋ ಮೋ ತೋಸಿನ ಕಮೈ ತೋ ಇ ಅದುಗ ತಾಪಿ ತಂಬಿ ಬನ ಕಮೈ ತೋ ಬ ಅದು ಸು ಖಂಗ್ಜನಿಂಗ್
5: ಪಿಜೆ ಪಿಥಕ್ಪಸಿನ ಖಿಸಿ ಪಿಜೆ ಇಗ ಹೌರಗ ಅದುಗ ಅಂಗಾಂಗ್ ಸಿಂಗ್ಸಿದ ಅಖೋಯ್ನ ಕೋಸಕ್ ಕುಂಬ ಉಲ್ಲಗ ತಾಪ ಹೋಯ್ದೈ ರಾಮ್ಸ್ ಕರ ತಾಪಿ ತಂಬಿಬ ಅದುಮೈ ಸು ಲೈನೈ
6: ꯍꯣꯏ ꯑꯪꯒꯜꯋꯥꯗꯤ ꯋꯥꯀꯔꯁꯤꯡꯒꯤ ꯈꯨꯠꯊꯥꯡꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯤꯔꯣꯝꯕꯤꯁꯤꯡꯗ ꯄꯤꯕ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕꯁꯤꯡ ꯂꯩꯔꯒꯗꯤ ꯑꯗꯨꯁꯨ ꯐꯣꯡꯗꯣꯛꯄꯤꯌꯨ
5: ꯃꯤꯔꯣꯝꯕꯤꯁꯤꯡꯗꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯇꯦꯕ꯭ꯂꯦꯠ ꯀꯦꯟꯁꯦꯜ ꯄꯤꯔꯛꯄꯗꯨ ꯑꯗꯨꯝ ꯑꯁꯥꯒ ꯑꯗꯨꯝ ꯑꯋꯥꯠꯄ ꯂꯧꯅꯔꯒ ꯑꯗꯨꯝ ꯈꯨꯠꯁꯝꯅꯔꯦ ꯑꯗꯨꯝꯕꯗꯨꯅ
6: ꯑꯗꯨꯒ ꯄ꯭ꯔꯙꯥꯟ ꯃꯟꯇ꯭ꯔꯤ ꯃꯥꯇ꯭ꯔꯨ ꯕꯟꯗꯅꯥ ꯌꯣꯖꯅꯥ PMMBY ꯑꯅ ꯑꯃ ꯇꯥꯖꯩꯕꯀꯣ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯤꯒꯤ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕꯁꯤꯗꯤ ꯀꯔꯝ ꯀꯔꯝꯕ ꯃꯤꯔꯣꯝꯕꯤꯁꯤꯡꯗ ꯐꯪꯕꯒꯦ ꯑꯗꯨꯒ ꯏꯆꯦꯅ ꯀꯣꯜꯂꯤꯕ ꯑꯪꯒꯜꯋꯥꯗꯤ ꯁꯦꯟꯇꯔꯁꯦ ꯖꯒꯥꯁꯤꯗ ꯍꯥꯏꯖꯕ ꯇꯥꯔꯦ ꯁꯤꯒꯤ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕ ꯐꯪꯈ꯭ꯔꯕ ꯑꯗꯨꯒꯨꯝꯕ ꯃꯤꯔꯣꯝꯕꯤꯁꯤꯡꯁꯤꯅ ꯃꯁꯤꯡ ꯀꯌꯥꯃꯨꯛ ꯂꯩꯔꯕꯒꯦ ꯑꯗꯨꯁꯨ ꯈꯪꯖꯒꯦ
5: ꯃꯤꯔꯣꯝꯕꯤꯁꯤꯡꯗ ꯐꯪꯈꯤꯕꯁꯦꯀꯣ ꯇꯔꯨꯛꯇꯤ ꯂꯩꯈ꯭ꯔꯦ ꯍꯧꯖꯤꯛꯀꯤꯁꯤ ꯑꯗꯨꯝ ꯐꯪꯗꯕꯁꯨ ꯑꯗꯨꯝ ꯂꯩꯕꯗꯤ ꯂꯩꯔꯤꯕꯀꯣ
6: ꯏꯆꯦꯅ ꯊꯥꯖꯟꯈ꯭ꯔꯒ ꯑꯩꯈꯣꯏ ꯔꯤꯖꯦꯛꯀꯨꯝꯕ ꯆꯠꯂꯛꯄ ꯑꯗꯨꯒꯨꯝꯕꯗꯤ ꯌꯥꯎꯕ꯭ꯔ ꯀꯃꯥꯏꯅ ꯇꯧꯏ
5: ꯌꯥꯎꯏ ꯑꯗꯨꯗ ꯑꯃꯨꯛ ꯑꯩꯈꯣꯏ ꯏꯊꯛꯇ ꯂꯩꯕ ꯁꯨꯄꯔꯚꯥꯏꯖꯔ ꯁꯤꯗꯤꯄꯤꯑꯣ ꯃꯣꯏ ꯃꯊꯪ ꯃꯊꯪ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯃꯨꯛ ꯇꯥꯟꯅꯖꯔꯒ ꯑꯗꯨꯝ ꯐꯪꯕꯗꯤ ꯑꯗꯨꯝ ꯐꯪꯉꯛꯏ ꯇꯞꯅ
6: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯉꯥꯛꯀꯤ ꯃꯥꯏꯀꯩꯗꯒꯤ ꯄꯤꯔꯛꯏꯕ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕꯁꯤꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯄ꯭ꯔꯖꯥꯁꯤꯡꯗ ꯐꯪꯍꯜꯂꯤ ꯍꯥꯏꯕ ꯋꯥꯐꯝꯁꯤꯡꯗ ꯊꯝꯕꯤꯔꯤꯁꯦꯀꯣ ꯏꯆꯦꯅ ꯑꯪꯒꯜꯋꯥꯗꯤ ꯋꯥꯀꯔ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯉꯥꯛꯀꯤ ꯃꯥꯏꯀꯩꯗꯒꯤ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯋꯥꯐꯝꯁꯤꯡ ꯐꯣꯡꯗꯣꯛꯄꯤꯅꯤꯡꯕ ꯂꯩꯕꯒꯤꯗꯨꯁꯨ ꯐꯣꯡꯗꯣꯛꯄꯤ
5: ꯇꯧꯔꯤꯕ ꯊꯕꯛꯁꯤꯒꯗꯤ ꯑꯣꯅꯔꯤ ꯃꯇꯥꯡꯁꯤꯗ ꯈꯤꯇꯪꯗꯤ ꯃꯤꯠꯌꯦꯡꯗꯤ ꯆꯪꯍꯟꯅꯤꯡꯉꯤ ꯈꯤꯇꯪ ꯋꯥꯠꯄ꯭ꯔꯅ ꯈꯟꯕ
2: ꯇꯦꯟꯖꯪ ꯀꯥꯏꯖꯪꯗꯕ ꯂꯝꯗꯝ ꯑꯃ ꯈꯨꯟꯅꯥꯏ ꯑꯃ ꯑꯣꯏꯍꯟꯕꯗ ꯂꯝꯗꯝ ꯑꯗꯨꯒꯤ ꯑꯁꯥ ꯋꯥꯀꯔꯁꯤꯡꯅ ꯆꯥꯎꯔꯕ ꯊꯧꯗꯥꯡ ꯂꯧꯔꯤ ꯂꯝꯗꯝ ꯑꯃꯒꯤ ꯍꯛꯁꯦꯜꯒꯤ ꯑꯣꯏꯕ ꯑꯦꯋꯦꯔꯅꯦꯁ ꯀꯌꯥ ꯅꯣꯡꯖꯨ ꯅꯨꯡꯁꯥ ꯊꯤꯗꯅ ꯀꯥꯆꯤꯟ ꯀꯣꯌꯥ ꯊꯨꯡꯍꯟꯕꯗ ꯑꯁꯥ ꯋꯥꯀꯔꯁꯤꯡꯅ ꯂꯧꯔꯤꯕ ꯊꯧꯗꯥꯡ ꯑꯁꯨꯛꯀꯤ ꯃꯇꯤꯛ ꯁꯤꯡꯊꯥꯅꯤꯡꯉꯥꯏ ꯑꯣꯏ ꯑꯁꯥ ꯋꯥꯀꯔ ꯑꯃꯅ ꯊꯦꯡꯅꯔꯤꯕ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯗꯕ ꯑꯃꯗꯤ ꯃꯈꯣꯏꯅ ꯈꯨꯟꯅꯥꯏ ꯑꯁꯤꯒꯤꯗꯃꯛ ꯇꯧꯔꯤꯕ ꯊꯧꯗꯥꯡꯁꯤꯡꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯋꯥꯐꯝ ꯐꯣꯡꯗꯣꯛꯄꯤꯔꯤꯕ ꯑꯁꯥ ꯋꯥꯀꯔ ꯃꯪꯁꯥ ꯇꯥꯕꯝ ꯃꯥꯟꯕꯤ
6: ꯏꯅꯦ ꯍꯧꯖꯤꯛꯁꯦ ꯏꯁꯥꯁꯦ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯍꯣꯠꯅꯕꯤꯔꯤ?
7: ꯑꯩꯁꯦ ꯑꯁꯥ ꯑꯣꯏꯅ ꯑꯋꯥꯡꯕꯒꯤ ꯑꯌꯨꯁꯃꯥꯟ ꯑꯔꯣꯒ꯭ꯌ ꯃꯟꯗꯤꯔ ꯑꯅ ꯑꯣꯟꯈ꯭ꯔꯤꯀꯣ ꯑꯗꯨꯒꯤ ꯃꯈꯥꯗ ꯁꯦꯛꯃꯥꯏ ꯏꯁꯩ ꯁꯤꯒꯤ ꯃꯈꯥꯗ ꯑꯃꯨꯛ ꯇꯤꯡꯒꯤꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯁꯥ ꯑꯣꯏꯅ ꯂꯩꯖꯕ
6: ꯍꯣꯏ ꯑꯁꯥ ꯋꯥꯀꯔ ꯑꯣꯏꯅ ꯊꯕꯛ ꯇꯧꯕꯤꯔꯛꯄꯁꯦ ꯀꯌꯥꯝ ꯀꯨꯏꯕꯤꯔꯦ?
7: 2008
6: ꯃꯇꯝꯁꯥꯡꯅ ꯑꯁꯥ ꯋꯥꯀꯔ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏ ꯃꯤꯌꯥꯝꯒꯤ ꯁꯦꯕꯥ ꯇꯧꯕꯤꯔꯛꯄ ꯃꯇꯝꯗ ꯊꯦꯡꯅꯕꯤꯔꯛꯄ ꯑꯋꯥ ꯅꯨꯡꯉꯥꯏ ꯈꯔꯗꯪ ꯄꯥꯎꯗꯝꯕꯤꯌꯨ?
7: ꯑꯁꯥ ꯑꯣꯏꯅ ꯊꯕꯛ ꯇꯧꯔꯛꯄꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯈꯨꯡꯒꯪ ꯈꯨꯡꯒꯪꯁꯤꯗ ꯃꯔꯨꯑꯣꯏꯅ ꯏꯃ꯭ꯌꯨꯅꯥꯏꯖꯦꯁꯟ ꯂꯩꯔꯦꯀꯣ ꯑꯗꯒꯤ ꯃꯤꯔꯣꯟꯕꯤ ꯊꯤꯗꯣꯛꯄ ꯂꯩꯔꯦꯀꯣ ꯃꯤꯔꯣꯟꯕꯤ ꯍꯦꯛ ꯂꯩꯔꯦ ꯈꯪꯉꯕ ꯑꯩꯈꯣꯏꯅ ꯔꯦꯖꯤꯁꯇꯔ ꯇꯧꯁꯟꯕ ꯑꯗꯨꯗ ꯑꯩꯈꯣꯏꯗ ꯇꯥꯛꯄꯤꯔꯛꯇꯕ ꯃꯣꯏꯅ ꯗꯥꯏ ꯑꯣꯏꯅ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜꯗ ꯆꯠꯂꯝꯗꯅꯅꯦ ꯔꯦꯖꯤꯁꯇꯔ ꯇꯧꯕ ꯃꯇꯝ ꯍꯦꯟꯗꯣꯛꯈꯤꯕ ꯐꯥꯔꯁ ꯇꯥꯏꯝ ꯔꯦꯖꯤꯁꯇꯔꯗ ꯇꯧꯍꯧꯒꯗꯕ ꯇꯧꯍꯧꯗꯕꯁꯨ ꯍꯦꯛ ꯌꯥꯎꯏ ꯑꯗꯨꯝꯕ ꯈꯔ ꯊꯦꯡꯅꯔꯦ ꯑꯗꯨꯒ ꯃꯣꯏꯅ ꯍꯥꯏꯔꯛꯇ꯭ꯔꯒꯁꯨ ꯑꯩꯅ ꯇꯥꯔꯛꯄꯗꯒꯤꯕ ꯑꯩꯅ ꯆꯠꯂꯛꯀꯩꯒꯤꯅꯣ ꯅꯣꯏꯉꯣꯟꯗ ꯍꯥꯏꯔꯛꯇ꯭ꯔꯤꯗꯤꯅ ꯇꯧꯔꯒ ꯑꯩꯅ ꯈꯨꯗꯛꯇ ꯑꯦ ꯁꯨꯃꯥꯏꯅ ꯁꯤ ꯆꯟꯁꯟꯗꯕ ꯌꯥꯗꯦꯅ ꯑꯩꯅ ꯆꯟꯕ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯕꯁꯨ ꯑꯗꯨꯝ ꯂꯩꯔꯦ ꯑꯗꯒꯤ ꯏꯃ꯭ꯌꯨꯅꯥꯏꯖꯦꯁꯟꯒꯤ ꯖꯥꯠꯁꯤꯃ ꯑꯩꯒꯤ ꯔꯦꯖꯤꯁꯇꯔꯁꯤꯗ ꯂꯣꯏꯅ ꯑꯉꯥꯡꯁꯤꯡ ꯔꯦꯖꯤꯁꯇꯔ ꯇꯧꯁꯜꯂꯒ ꯊꯝꯕꯅꯤꯅ ꯑꯩꯅ ꯁꯤ ꯃꯇꯝꯁꯦ ꯍꯤꯗꯥꯛ ꯀꯥꯞꯄ ꯁꯨꯔꯦꯀꯣ ꯅꯣꯏ ꯍꯤꯗꯥꯛ ꯀꯥꯞꯅꯕ ꯑꯩꯅ ꯄꯥꯎꯁꯦ ꯂꯣꯏꯅ ꯃꯤ ꯈꯨꯗꯤꯡ ꯄꯤꯕ ꯁꯤꯗꯅꯗꯤ ꯑꯩꯗꯤ ꯑꯥ ꯃꯃꯥꯡꯁꯤꯡꯗ ꯂꯩꯔꯤꯕ ꯅꯨꯄꯥꯛ ꯊꯥꯕꯤꯅ ꯂꯩꯌꯦ ꯑꯗꯨ ꯑꯗꯒꯤ ꯆꯥꯟꯕꯤꯔꯣꯅꯁꯨ ꯑꯃꯨꯛ ꯁꯤꯗꯒꯤ ꯆꯤꯡ ꯂꯥꯜꯂꯒ ꯆꯠꯄ ꯂꯩꯌꯦꯕ ꯑꯗꯨꯗꯁꯨ ꯑꯩꯅ ꯑꯗꯨꯝ ꯑꯩꯉꯣꯟꯗ ꯐꯣꯟꯁꯦ ꯂꯥꯏꯟ ꯂꯧꯅꯔꯒ ꯃꯣꯏ ꯃꯇꯝ ꯆꯥ ꯆꯥꯅ ꯀꯥꯞꯊꯣꯛꯅꯕꯁꯦ ꯑꯩꯅ ꯑꯗꯨꯝ ꯍꯣꯠꯅꯩ
6: ꯑꯗꯣ ꯍꯥꯏꯔꯤꯕ ꯍꯧꯖꯤꯛ ꯂꯝ ꯈꯔ ꯄꯟꯕꯤꯔꯦꯗꯅꯤꯅꯦꯅ ꯐꯝ ꯖꯒꯥꯁꯤꯒꯤ ꯑꯣꯏꯅꯗꯤ ꯑꯁꯥ ꯋꯥꯀꯔ ꯂꯩꯇꯕ
7: ꯂꯩꯇꯦ ꯇꯤꯡꯒ꯭ꯔꯤꯒꯤ ꯃꯈꯥꯗ ꯆꯠꯂꯦꯕ ꯃꯣꯏꯁꯦ
6: ꯇꯤꯡꯒ꯭ꯔꯤꯁꯤꯗ ꯑꯁꯥ ꯋꯥꯀꯔꯁꯦ ꯑꯃꯈꯛꯇ ꯂꯩꯗꯣꯏꯔꯥ?
7: ꯑꯃꯈꯛꯇ ꯂꯩꯗꯣꯏ 1000 ꯄꯣꯄꯨꯂꯦꯁꯟꯗ ꯑꯁꯥ ꯑꯃ ꯂꯩꯒꯗꯕ ꯑꯗꯣ ꯑꯩꯒꯤꯗꯤ ꯈꯨꯡꯒꯪ ꯑꯃ ꯑꯣꯏ ꯇꯥꯔꯒꯁꯨ 1000 ꯁꯨꯕ ꯉꯝꯗ꯭ꯔꯒꯁꯨ ꯌꯥꯝꯗ ꯌꯥꯝꯗꯕ ꯖꯒꯥ ꯈꯔ ꯀꯣꯟꯁꯤꯜꯂꯤꯗꯅ ꯑꯩꯅ ꯑꯩꯈꯣꯏ ꯄꯣꯂꯤꯑꯣ ꯄꯤꯊꯛꯄ ꯆꯠꯂꯝꯃꯤ ꯆꯥꯟꯕꯤꯔꯣꯛ ꯆꯠꯂꯤꯀꯣ ꯑꯗꯒꯤ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯅꯨꯡꯕꯥꯛ ꯊꯥꯕꯤ ꯆꯠꯂꯤꯃꯤꯀꯣ ꯑꯗꯣ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯂꯥꯏ ꯂꯧꯅꯔꯒ ꯁꯤ ꯅꯨꯃꯤꯠꯁꯤꯗ ꯄꯣꯂꯤꯑꯣ ꯄꯤꯊꯛꯀꯅꯤ ꯁꯤ ꯅꯨꯃꯤꯠꯁꯤꯗ MR ꯀꯥꯞꯀꯅꯤ ꯃꯥꯁ ꯑꯣꯏꯅ ꯍꯦꯛ ꯇꯧꯔꯛꯄ ꯂꯩꯕꯗꯣ ꯑꯗꯨ ꯃꯇꯝꯗ ꯄꯥꯎꯁꯦ ꯄꯤꯈ꯭ꯔ ꯃꯣꯏꯅ ꯅꯣꯏ ꯋꯥ ꯁꯨꯃꯥꯏꯅ ꯊꯣꯛꯂꯛꯇꯕ ꯌꯥꯗ꯭ꯔꯦꯀꯣꯅ ꯍꯥꯏꯔꯒ ꯊꯣꯛꯍꯜꯂꯛꯑꯒ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕꯗ ꯑꯗꯨꯝ ꯄꯤꯕ
6: ꯑꯉꯥꯡ ꯏꯃ꯭ꯌꯨꯅꯥꯏꯖꯦꯁꯟ ꯇꯧꯔꯛꯄ ꯃꯇꯝꯁꯦ ꯁꯤꯗꯗꯤ ꯀꯃꯥꯏꯅ ꯇꯧꯏ?
7: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯧꯖꯤꯛ ꯑꯌꯨꯁꯃꯥꯟ ꯑꯔꯣꯒ꯭ꯌ ꯃꯟꯗꯤꯔ ꯑꯋꯥꯡ ꯑꯣꯕꯒꯥꯒꯤꯁꯦ ꯁꯥꯏꯁꯤꯗ ꯂꯣꯏꯅ ꯇꯧꯋꯦ ꯊꯥꯝꯗ ꯑꯅꯤꯔꯛ ꯇꯧꯋꯦ ꯆꯤꯊꯥ ꯍꯧꯕ ꯂꯩꯕꯗꯨꯅ ꯃꯊꯪꯒꯤ ꯑꯅꯤꯔꯛ ꯂꯩꯕꯅꯤꯅ ꯑꯗꯨꯒꯤ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕ ꯑꯗꯨꯝ ꯂꯩꯌꯦ
6: ꯂꯩꯉꯥꯛꯀꯤ ꯃꯥꯏꯀꯩꯗꯒꯤ ꯍꯥꯏꯖꯕ ꯇꯥꯔꯦ ꯑꯁꯥ ꯋꯥꯀꯔ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯋꯥꯐꯝꯁꯤꯡꯗꯤ ꯍꯥꯏꯕꯤꯅꯤꯡꯉꯦ ꯑꯗꯨꯁꯨ ꯐꯣꯡꯗꯣꯛꯄꯤꯌꯨ
7: ꯇꯧꯔꯤꯕ ꯊꯕꯛꯁꯤꯒ ꯍꯥꯏꯔꯨꯔꯒꯗꯤ ꯒꯣꯕꯔꯃꯦꯟꯒꯤ ꯁꯥꯏꯠꯇꯒꯤ ꯑꯩꯈꯣꯏ ꯑꯁꯥꯒꯤꯗꯃꯛꯇ ꯄꯤꯔꯤꯕꯁꯦ ꯃꯣꯏꯅꯗꯤ ꯁꯤꯅ ꯌꯥꯔꯦꯅ ꯈꯟꯕꯤꯕ꯭ꯔꯥꯗꯤ ꯈꯪꯗꯦꯀꯣ ꯑꯩꯈꯣꯏꯗꯤ ꯌꯥꯝ ꯄꯦꯟꯗ꯭ꯔꯦ ꯇꯧꯔꯤꯕ ꯊꯕꯛꯁꯤꯒ ꯃꯣꯏꯅ ꯄꯤꯕꯤꯔꯤꯁꯤꯒꯗꯤ ꯌꯥꯝ ꯆꯥꯟꯅꯗ꯭ꯔꯦ ꯁꯤꯗꯤ ꯑꯩ ꯍꯥꯏꯅꯤꯡꯉꯤ
6: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯉꯥꯛꯀꯤ ꯃꯥꯏꯀꯩꯗꯒꯤ ꯃꯤꯔꯣꯟꯕꯤꯁꯤꯡ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯔꯤꯂꯦꯇꯤꯞ ꯑꯣꯏꯕ ꯃꯤꯁꯤꯡ ꯑꯗꯨꯒ ꯑꯉꯥꯡꯁꯤꯡꯗꯕꯨ ꯑꯣꯏꯔꯣ ꯄꯤꯔꯛꯏꯕ ꯍꯛꯁꯦꯜꯒꯤ ꯑꯣꯏꯕ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕꯁꯤꯡꯁꯦ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯂꯩꯕꯒꯦ ꯑꯗꯨꯒ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕꯁꯤꯡꯁꯦ ꯃꯤꯄꯨꯝ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯅ ꯐꯪꯕ ꯉꯝꯕ꯭ꯔꯥ ꯑꯗꯨꯁꯨ ꯈꯪꯖꯒꯦ
7: ꯃꯤꯔꯣꯟꯕꯤꯒꯤ ꯍꯥꯏꯔꯒꯗꯤꯕꯀꯣ ꯖꯤ ꯑꯦꯁ ꯋꯥꯏ ꯖꯤ ꯑꯦꯁ ꯀꯦꯅ ꯂꯩꯌꯦꯕꯀꯣ ꯑꯗꯨꯗꯣ ꯑꯩꯈꯣꯏ ꯔꯤꯝꯁ ꯑꯅꯔ ꯖꯦꯅꯤꯝ ꯑꯅꯤꯁꯤꯗ ꯑꯣꯏꯔꯒꯗꯤ ꯖꯤ ꯑꯦꯁ ꯋꯥꯏ ꯖꯤ ꯑꯦꯁ ꯀꯦ ꯁꯦ ꯐꯪꯉꯦꯕ
6: ꯑꯉꯥꯡ ꯎꯅꯕꯒꯤꯁꯦ
7: ꯑꯉꯥꯡ ꯎꯅꯕꯒꯤꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯇꯤ ꯐꯥꯔꯁ ꯗꯣꯁ ꯁꯦꯀꯦꯟ ꯗꯣꯁ ꯊꯥꯔꯗ ꯗꯣꯁ ꯂꯩꯕꯁꯦ ꯁꯤꯁꯤꯁꯨ ꯑꯗꯨꯝ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯃ꯭ꯌꯨꯅꯥꯏꯖꯦꯁꯟ ꯃꯇꯝꯗ ꯑꯗꯨꯝ ꯌꯥꯎꯍꯜꯂꯦ ꯃꯣꯏꯅ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜꯗ ꯆꯠꯄꯗ ꯀꯥꯞꯄꯒ ꯀꯥꯞꯄꯛꯑꯦꯀꯣ ꯀꯥꯞꯇꯕ ꯖꯥꯠꯇꯨꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯦ ꯅꯪ ꯀꯥꯞꯄꯕ ꯀꯥꯞꯇ꯭ꯔꯤꯕ꯭ꯔꯥꯅ ꯍꯪꯉꯒ ꯑꯗꯨꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯁꯤꯅꯤꯃꯤꯁꯦ ꯇꯥꯔꯦꯀꯣ ꯑꯗ ꯀꯥꯞꯄꯁꯤꯀꯣꯅ ꯍꯥꯏꯔꯒ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯀꯥꯞꯄꯤꯕ ꯏꯃ꯭ꯌꯨꯅꯥꯏꯖꯦꯁꯟꯒꯤ ꯖꯥꯠꯇꯗꯤ ꯑꯝꯇ ꯆꯤꯊꯍꯟꯗ꯭ꯔꯦ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯦ
6: ꯉꯁꯥꯏꯒꯤ ꯑꯉꯥꯡ ꯎꯅꯕ ꯃꯇꯝꯗ ꯐꯪꯕ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯇꯤꯡꯒ꯭ꯔꯤ ꯍꯥꯏꯕ ꯈꯨꯡꯒꯪꯁꯤꯗꯗꯤ ꯂꯣꯏꯃꯛ ꯑꯗꯨꯃꯛ ꯐꯪꯕ ꯉꯝꯕ꯭ꯔꯥ
7: ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯍꯥꯏꯕ ꯑꯩꯈꯣꯏꯅ ꯄꯤꯔꯤꯕ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜ ꯈꯔꯁꯦ ꯁꯤꯗ ꯑꯣꯏꯔꯒꯗꯤ ꯂꯣꯏꯅ ꯄꯤꯈ꯭ꯔꯦ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯦꯀꯣ ꯖꯤ ꯑꯦꯁ ꯋꯥꯏ ꯖꯤ ꯑꯦꯁ ꯀꯦ ꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯗꯨꯝ ꯊꯥꯖꯟꯕꯤꯔꯒ ꯃꯣꯏ ꯑꯦꯀꯥꯎꯟꯗꯗꯤ ꯍꯥꯡꯉꯇꯥꯕ
6: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯤꯔꯣꯟꯕꯤ ꯑꯃꯗꯤ ꯆꯥꯖꯦꯝꯕꯤꯁꯤꯡ ꯑꯗꯨꯒ ꯏꯟꯈꯠꯂꯛꯂꯤꯕ ꯅꯨꯄꯤ ꯃꯆꯥꯁꯤꯡ ꯁꯤꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯦꯜꯁꯤꯌꯝ ꯑꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯥꯏꯔꯟꯒꯤ ꯇꯦꯕ꯭ꯂꯦꯠꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯄ꯭ꯔꯥꯏꯃꯔꯤ ꯍꯦꯜꯊ ꯁꯦꯟꯇꯔ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯄ꯭ꯔꯥꯏꯃꯔꯤ ꯍꯦꯜꯊ ꯁꯕ ꯁꯦꯟꯇꯔꯁꯤꯡꯁꯤꯗꯒꯤ ꯈꯨꯠꯊꯥꯡꯗ ꯌꯧꯍꯜꯂꯤꯗꯅ ꯁꯤꯒꯤ ꯌꯧꯍꯟꯕꯁꯤꯁꯨ ꯑꯗꯨꯃꯛ ꯐꯪꯕ꯭ꯔꯥ
7: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯦꯗꯣꯂꯦꯁꯟ ꯃꯇꯝꯒꯤ 10 to 19 ꯏꯌꯔꯁ ꯐꯥꯎ ꯃꯅꯨꯡꯗ ꯑꯣꯏꯕ ꯑꯉꯥꯡꯁꯤꯡꯁꯦ ꯁꯤꯁꯤꯒꯤ ꯁꯦꯅꯤꯇꯔꯤ ꯄꯦꯠ ꯐꯥꯎꯗ ꯄꯤ
6: ꯍꯣꯏ
7: ꯈꯨꯌꯣꯄꯣꯁꯇ ꯑꯗꯒꯤ ꯑꯥꯏꯔꯟ ꯇꯦꯕ꯭ꯂꯦꯠ ꯃꯣꯏꯁꯦ ꯑꯗꯨꯝ ꯗꯔꯀꯥꯔ ꯑꯣꯏꯕ ꯃꯣꯏꯁꯦ ꯑꯗꯨꯝ ꯄꯤ ꯑꯗꯒꯤ ꯁꯤꯅ ꯅꯨꯄꯤ ꯃꯆꯥꯁꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯔꯦꯀꯣ ꯑꯗꯒꯤ ꯃꯧ ꯍꯦꯛ ꯃꯤꯔꯣꯜꯂꯦ ꯈꯪꯉꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯄꯤꯐꯝ ꯊꯣꯛꯄ ꯐꯣꯂꯤꯛ ꯑꯦꯁꯤꯗꯅ ꯊꯥꯌꯥꯟꯗ꯭ꯔꯤꯉꯩꯒꯤ ꯑꯗꯒꯤ ꯊꯥꯌꯥꯝꯕ ꯃꯇꯨꯡꯒꯤ ꯑꯥꯏꯔꯟ ꯐꯣꯂꯤꯛ ꯑꯦꯁꯤꯗ ꯀꯦꯜꯁꯤꯌꯝ ꯄꯣꯛꯇ꯭ꯔꯤꯉꯩ ꯃꯃꯥꯡ ꯄꯣꯛꯑꯕ ꯃꯇꯨꯡ ꯑꯩꯈꯣꯏꯅ ꯂꯣꯏꯅ ꯄꯤ ꯑꯗꯨꯒ ꯑꯍꯟ ꯑꯣꯏꯔꯛꯂꯕ ꯆꯍꯤ ꯌꯥꯝꯂꯛꯂꯕ ꯑꯗꯒꯤ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯏꯁꯇ꯭ꯔꯣꯛꯀꯨꯝꯕ ꯗꯥꯏꯕꯤꯇꯤꯁꯀꯨꯝꯕꯅ ꯅꯥꯔꯒ ꯂꯩꯕ ꯄꯥꯡꯒꯨꯗꯁꯨ ꯄꯦꯂꯤꯌꯦꯇꯤꯕ ꯀꯤꯌꯔꯒꯤ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕ ꯄꯤ ꯇꯤ ꯕꯤ ꯍꯤꯗꯥꯛꯁꯤꯁꯨ ꯑꯩꯈꯣꯏꯅ ꯄꯤꯖꯩ ꯃꯥ ꯐꯠꯇ꯭ꯔꯤꯕ ꯇꯥꯡꯀꯛ ꯇꯥꯡꯀꯛꯀꯤ ꯃꯥꯒꯤ ꯑꯍꯥꯟꯕ ꯄꯤꯕꯒꯤ ꯑꯗꯒꯤ ꯑꯅꯤꯁꯨꯕ ꯄꯤꯕꯒꯤ ꯂꯩꯔꯤꯕ ꯑꯗꯨꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯅꯥꯕ ꯐꯠꯇ꯭ꯔꯤꯕ ꯁꯨꯅꯕ ꯇꯦꯕ꯭ꯂꯦꯠꯁꯤꯡꯗꯣ ꯑꯩꯈꯣꯏꯅ ꯄꯩꯁꯥ ꯇꯤꯡꯗꯕꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯐ꯭ꯔꯤꯗ ꯄꯤ
1: ꯂꯝꯗꯝ ꯑꯃ ꯈꯨꯟꯅꯥꯏ ꯑꯃ ꯆꯥꯎꯈꯠꯅꯕ ꯍꯣꯠꯅꯕ ꯃꯇꯝꯗ ꯅꯨꯄꯤ ꯑꯣꯏꯕꯤꯁꯤꯡꯒꯤ ꯊꯧꯗꯥꯡ ꯑꯁꯨꯛꯀꯤ ꯃꯇꯤꯛ ꯆꯥꯎꯏ ꯅꯨꯄꯤ ꯑꯣꯏꯕꯤꯁꯤꯡꯕꯨ ꯃꯍꯩ ꯃꯁꯤꯡ ꯍꯩꯍꯟꯕꯈꯛ ꯅꯠꯇꯅ ꯁꯦꯟꯃꯤꯠꯂꯣꯟꯗꯁꯨ ꯃꯤꯄꯥꯜ ꯇꯥꯡꯗꯅꯕ ꯍꯣꯠꯅꯕ ꯃꯊꯧ ꯇꯥꯏ ꯁꯣꯊꯅ ꯂꯩꯔꯤꯕ ꯈꯨꯡꯒꯪ ꯀꯌꯥꯗ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯁꯦꯜꯐ ꯍꯦꯜꯞ ꯒ꯭ꯔꯨꯞꯁꯤꯡ ꯂꯤꯡꯈꯠꯇꯨꯅ ꯅꯨꯄꯤ ꯑꯣꯏꯕꯤꯁꯤꯡꯗ ꯍꯤꯔꯝ ꯀꯌꯥꯗ ꯇ꯭ꯔꯦꯅꯤꯡ ꯀꯌꯥ ꯃꯔꯨꯝ ꯄꯤꯗꯨꯅ ꯑꯍꯦꯟꯕ ꯂꯧꯁꯤꯡ ꯄꯤꯅꯅꯕꯁꯨ ꯍꯣꯠꯅꯔꯤ ꯁꯦꯜꯐ ꯍꯦꯜꯞ ꯒ꯭ꯔꯨꯞ ꯌꯥꯎꯕꯅ ꯅꯨꯄꯤ ꯑꯣꯏꯕꯤꯁꯤꯡꯗ ꯀꯗꯥꯏ ꯐꯥꯎꯕ ꯀꯥꯟꯅꯕ ꯄꯤꯔꯤ ꯍꯥꯏꯕꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯃꯅꯤꯄꯨꯔ ꯁ꯭ꯇꯦꯠ ꯔꯨꯔꯦꯜ ꯂꯥꯏꯕꯂꯤꯍꯨꯗ ꯃꯤꯁꯟꯒꯤ ꯃꯈꯥꯗ ꯂꯩꯕ ꯁꯦꯜꯐ ꯍꯦꯜꯞ ꯒ꯭ꯔꯨꯞ ꯃꯦꯝꯕꯔ ꯃꯩꯍꯧꯕꯝ ꯁꯅꯥꯇꯣꯝꯕꯤ ꯑꯃꯁꯨꯡ ꯑꯣꯀ꯭ꯔꯝ ꯕꯤꯖꯦꯟꯇꯤ ꯑꯃꯗꯤ ꯅꯕꯥꯠꯀꯤ ꯃꯈꯥꯗ ꯂꯩꯕ ꯁꯦꯜꯐ ꯍꯦꯜꯞ ꯒ꯭ꯔꯨꯞ ꯃꯦꯝꯕꯔ ꯊꯧꯗꯥꯝ ꯁꯨꯃꯇꯤ
8: ꯑꯩꯒꯤ ꯃꯤꯡ ꯃꯩꯍꯧꯕꯝ ꯁꯅꯥꯇꯣꯝꯕꯤ ꯂꯩꯐꯝꯅ ꯇꯤꯡꯒ꯭ꯔꯤ ꯃꯦꯂꯦꯀꯥꯏ ꯑꯩꯁꯦ ꯍꯧꯖꯤꯛꯁꯦ ꯁꯨꯝ ꯍꯥꯎꯁ ꯋꯥꯏꯐ ꯑꯣꯏꯅ ꯑꯗꯨꯝ ꯂꯩꯖꯔꯤ ꯑꯗꯨꯒ ꯁꯦꯜꯐ ꯒ꯭ꯔꯨꯞ ꯑꯣꯏꯅ ꯈꯔꯁꯨ ꯁꯨꯝ ꯇꯧꯖꯔꯤ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ ꯃꯌꯥꯝꯒꯤꯗꯃꯛꯇ
9: ꯍꯣꯏ ꯑꯗꯨꯒ ꯁꯦꯜꯐ ꯒ꯭ꯔꯨꯞ ꯌꯥꯎꯕꯤꯔꯤꯕꯁꯦ ꯃꯁꯤ ꯀꯅꯥꯒꯤ ꯃꯈꯥꯗ ꯌꯥꯎꯕꯤꯕꯅꯣ ꯀꯔꯝꯕ ꯃꯈꯜꯒꯤ ꯁꯦꯜꯐ ꯒ꯭ꯔꯨꯞꯅꯣ ꯍꯥꯏꯕꯗꯨꯁꯨ ꯐꯣꯡꯗꯣꯛꯄꯤꯌꯨ
8: ꯑꯩꯁꯦ ꯑꯦꯝ ꯑꯦꯁ ꯑꯥꯔ ꯑꯦꯝ ꯍꯥꯎꯔꯪ ꯁꯕꯟ ꯁꯤ ꯗꯤ ꯕ꯭ꯂꯣꯛꯀꯤ ꯃꯈꯥꯗ ꯌꯥꯎꯖꯕꯅꯤ ꯑꯗꯨꯗꯨꯒ ꯑꯩꯒꯤ ꯁꯦꯜꯐ ꯒ꯭ꯔꯨꯞꯁꯦ ꯏꯝꯐꯥꯜ ꯋꯦꯁꯇ ꯊꯧꯕꯥꯡꯁꯤ ꯁꯦꯜꯐ ꯍꯥꯏꯅ ꯀꯧꯋꯦꯕꯀꯣ ꯑꯗꯨꯒꯤ ꯃꯈꯥꯗ ꯑꯦꯝ ꯁꯤ ꯑꯣꯏꯅ ꯂꯩꯖꯕꯅꯤ ꯑꯗꯨꯗꯨꯒ ꯑꯩꯒꯤ ꯕꯦꯂꯠꯀꯤ ꯃꯃꯤꯡꯅ ꯄꯨꯁꯤꯒꯤ ꯑꯅꯧꯕ ꯃꯉꯥꯜ ꯑꯗꯨꯒ ꯑꯩꯒꯤ ꯑꯦꯁ ꯑꯥꯏ ꯖꯤꯒꯤ ꯃꯃꯤꯡꯅ ꯁꯤꯟꯊꯥ ꯍꯥꯏꯅ ꯀꯧꯖꯩ
9: ꯑꯗꯣ ꯆꯥꯎꯔꯥꯛꯅ ꯁꯦꯜꯐ ꯒ꯭ꯔꯨꯞ ꯌꯥꯎꯕꯤꯔꯛꯄꯁꯦ ꯀꯌꯥꯝ ꯀꯨꯏꯕꯤꯔꯕꯒꯦ
8: ꯆꯍꯤ ꯃꯔꯤ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯁꯨꯔꯦ 2022ꯗꯒꯤ ꯌꯥꯎꯔꯛ
9: ꯑꯗꯣ ꯆꯍꯤ ꯃꯔꯤꯃꯨꯛ ꯁꯦꯜꯐ ꯒ꯭ꯔꯨꯞ ꯌꯥꯎꯕꯤꯔꯛꯄꯁꯤꯗ ꯏꯁꯥꯅ ꯁꯦꯜꯐ ꯒ꯭ꯔꯨꯞꯀꯤ ꯃꯦꯝꯕꯔ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯀꯌꯥꯃꯨꯛ ꯌꯥꯝꯅ ꯀꯗꯥꯏ ꯐꯥꯎꯕ ꯀꯥꯟꯅꯕ ꯐꯪꯕꯤꯕꯒꯦ ꯑꯗꯨꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯁꯨ ꯊꯝꯕꯤꯌꯨ
8: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯦꯁ ꯑꯥꯏ ꯖꯤ ꯌꯥꯎꯕꯁꯦ ꯌꯥꯎꯗ꯭ꯔꯤꯕ ꯃꯤꯑꯣꯏꯁꯤꯡꯅꯗꯤꯅꯦ ꯈꯪꯉꯔꯣꯏ ꯑꯌꯥꯎꯕ ꯃꯤꯁꯤꯡꯅꯗꯤ ꯑꯌꯥꯝꯕ ꯈꯪꯒꯅꯤ ꯕꯦꯡꯛꯇꯒꯤ ꯂꯣꯟ ꯂꯧꯕꯒꯤ ꯉꯥꯛ ꯅꯠꯇꯅꯅꯦ ꯏꯁꯥ ꯏꯁꯥꯁꯤꯅ ꯃꯌꯥꯝꯗꯒꯤ ꯊꯣꯛꯂꯛꯑꯒ ꯃꯤꯌꯥꯝꯒꯤ ꯃꯤꯔꯛ ꯇꯤꯜꯂꯒ ꯇ꯭ꯔꯦꯅꯤꯡ ꯌꯥꯎꯕ ꯅꯣ ꯏꯁꯥꯒꯤ ꯅꯣꯂꯦꯖ ꯇꯥꯟꯕ ꯌꯨꯝꯗ ꯁꯨꯝ ꯂꯩꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯁꯦ ꯆꯥꯛ ꯊꯣꯡꯉꯒ ꯅꯨꯄꯤꯁꯦ ꯀꯣꯜꯂꯤꯛ ꯋꯥꯏꯔꯝ ꯁꯦꯡꯉꯒ ꯁꯨꯝ ꯂꯣꯏꯁꯜꯂꯦꯕꯀꯣ ꯑꯗꯣ ꯑꯩꯁꯦ ꯃꯤꯌꯥꯝꯒꯤ ꯁꯨꯝ ꯈꯔꯁꯨ ꯇꯧꯅꯤꯡꯕ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ ꯑꯗꯨꯗꯨꯒꯤ ꯊꯣꯛꯆꯔꯦ ꯑꯗꯨ ꯊꯣꯛꯆꯕꯗꯨꯅ ꯍꯧꯖꯤꯛꯇꯤ বেংলোন পিরে সেলেগুপ মুখাই আদান আতোপ বিআরএ পিরে আতোপ আতোপ বেংলোন পিরে ট্রেনিং যে মশরুম ট্রেনিং আগে মেকআপ কি ফিসা লসা কি লংম সুসংব আয়ামসে সেলেগ্রুপ ফ্রি ট্রেনিং তৈরিবা কানেবি না সিংয়ে থাকি ডিপার্টমেন্ট লোধজরি পেসা তঙ্গি চিদনা সুমায় সেলেগ্রুপ যাওজরগুলো চদবকো
9: সোমগি গ্রুপ কি তিনগ্রি সেলেগ্রুপ আনিসে মেম্বার ওখান পুন মানব্র চপ মানো হোটামিব ট্রেনিং খুদিংমকসে গ্রুপ আনিসিদা মেম্বার খুদিংমকত লোইনমক চপ মানানা ট্রেনিং সে যাওবা ফাংহানবিব্রা নাত্রগনা আইকুইগি গ্রুপ সিবু লুচিংইবা মখুইগি লিডার হাইজাবা তারে মই খক্তনা দুমক ফাংব্রা কমাই দউশিমা
8: ইসা ইসানানে পামজাবা লাইনদা লাইন হাইবদি মশরুম ট্রেনিং দ সানিং বমিসে মশরুম দ চালোনা থাদয়েবা
9: হয়
8: আদেগি আখইনা লং মসু সাংবগি ট্রেনিং দ সানিং বমিসে সিস দ চালোন থাদয়ে আর মেকআপ তনো ইয়াউনিং বসে কানা নো মেকআপ কে সিলা এস ইয়াউরো মাইনা মাই মাইগে টংগা টংগা বলাইন সিংজে সিদ ওইনা লই থাদয়ে
9: আইনা আদো মরু ওইনা ইসানা হুজিক সেলেব্রিটি মেম্বার আমা ওইনা কারি কারি ওয়াফম দি থামবিনি এদুগি মতাংদসু খজিকতং থামবি
8: খই ইসা জে নুপি নেবকো নুপি জে খইজু ইম আমা বালাবনি না হাউস ওয়াই ওইনা সুম ইম সিদা সুম চাকথং ভসু তরগা লোশন গিবাই মহুতনে
9: হয়
8: আই জে মিয়াম গি মিরক তিলগা আই খুঙ্গং জিগি লাইকাই জিগি কাইগুমাম তং দি তরংগে আতোপা আই নে ইয়াউরিবা আই না পুলুরিবা জাগা জিং জে সিজদা আই না আখং বসাইতা আই না মিয়াম গি দমকতা হোনারং গে হাবা আখং জে মাই খলে আই ইসা দি আদুগা মিয়াম সুস মাই খানবি ইয়োবা দেদি খইগি ছতাওরব খুঙ্গং জিং জে চাওখতকানি না ইনা মাই খানজে
10: ইসাগি মিং অক্রম বিজেন্তি আইফামনা আউটিংগ্রি আওয়াং লাইকা সরানা সহি নিফু নিপান
9: আদুগা হাউজে হাউজেকসে কারি কারি নো হটনাবিরিসে ইসাসে
10: ইসাসে লৌসিং উবা হিংগন সামবান কইবা আরে ওক খগা চুম লয়
9: আদু ইসান ওক লয় বিরিবসে ইয়ুমদা ওক কয়ামুক লয় বিবকে
10: মাসিমসে দিনাতে মানি মঙা সমাই চুম লয়
9: আদু সেলেব্রিটি মেম্বার আমা ওইরপসে মাসি কয়ামুক ইয়ামনা কুইরবক
10: সহি আনি মু হাইরে
9: আদু ইসানা সেলেব্রিটি মেম্বার আমা ওইকিবসে ইসানা ইয়াউনিং না ইয়াউবিকিব্রা নাত্রগনা আইখুইগি লাইকাইদে লাইবিরিবা ইচে ইনে মায়া মাসিনা হাউরাগা ইয়াউদবা ইয়াদে গাইনাগা ফোর্স তৌরাগা ইয়াউকিব্রা কমাই দউ
10: ইসানা ইয়াউনিং না ইয়াউগিবনি
9: আদু হাউজে হাউজে ফাউবাদা সেলেব্রিটি মেম্বার আমা ওইনা লাইবিরকপসিদা ইসাদা কয়ামুক ইয়ামনা কানাবা ফংবিরবগে কানাই হানা লোবিব্রা নাত্রগনা কানাদে হাইনা লোবিব্রা
10: কানাই হাইনা লউই ট্রেনিং পিরে লাইদি পয়সা নুসা জু অখুইদা কানা হালে অখুইনা জু মউ আদুদুনা চকথক চকতাউরে
9: আদু ট্রেনিং না চিংবা পিবিরে হাইনাদি হাইবিরে কো আদু সেলেব্রিটি মেম্বার সিংসিদা করম করম বা মখলগি ট্রেনিং সিংদি পিবিবগে আদু সুথামবি
10: সেঙ্গুম থাবা তৈদি ফি লোনবা ফিছা লনসা দুমবা
11: তিংগি মখালকাই থৌদাম সুম চহি জেম পুমা তোই মুখছুরে আকোই সে লৌছিং উবগি আমা মা মাতা মাতা হিগোন সাংমাঙ্গি থাবক সে লয়ন আদম লয়ন আনামবা না দম পাইজাই
9: আদুগা ইচে মরুয়না আইখোইগি তিংগ্রি হাইরিব খুঙ্গং সিদ লাইরিব আইখোইগি নুপি ওইবি সিংসা সিগি সিনফম জে মরুয়না কারি কারি দে হেনা মাই অনসিন বিবগে করম করম বা সিনফম দনা হেনা হটনা বিবগে আদুগি মাতাং দ সুখাসেক তং থামবি
11: ফিজু সাই লৌছিংজু উবদা দম সরুক লই ইয়াই আদুগা সিয়েন কারবাসু তাউই আঙ্গাং ছিংজু সেনাই সুমাইনে তাউ
9: আদু তিংগ্রি হাইরিব খুঙ্গং সিদ জে মাসেলে রুচিং বলিং খতপা লাইব্রাই চি কমাই তাউ
11: লিং খতপা দি লাইয়ে চেলেগো মখন ইয়ামে
9: হয়
11: চাহি অহম মারি ফারে
9: হয় হয় সেলেব্রিটি মেম্বার ওইনা লাইবিবসে আদু মারু ওইনা ইচে সেলেব্রিটি মেম্বার আমো ওইনা হাউজে হাউজে তাউবিরিবসে কারি কারি নো আদুগা সেলেব্রিটিদা ইয়াউরুবসিনা কদাই ফাউব কানাবা ফংবগে আদুগি মতাংদ সুখাসেকতং থামবি
11: হই কানাইবু মইনা মাতিং পাংবিরে একো আদুগা অখইনা মইগি থাবাই গাঙ্গে তাউরাগা পয়সা জে থা থা খুদিংগি বেংদা দম ইখালেবা আদু মাইনা তাউ
2: ইয়ুম আমাগি মাপুং ওইবা থাবক থৌরম কয়া ইয়ুমগি নুপি ওইবি সিংনা মাপুং ওইনা তৌবত নতনা আহাংব মতমদা ফি সাদুনা সেনদাল লম্বি আমা ওইনা সিনফম মাসিদা চংসিলিবি নুপি কয়াদা সিনফম আসিনা পিরিবা কানব কয়াগি মতাংদা তিংগ্রি আওয়াং লাইকাইদগি হাওয়াইবম বেমি আমাদি ngangom মতৌলাইবি
12: ꯈꯨꯡꯒꯪꯗ ꯅꯣꯡꯃ ꯍꯥꯏꯔꯤꯕ ꯊꯧꯔꯝ ꯑꯁꯤꯒꯤꯗꯃꯛꯇ ꯂꯥꯛꯆꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯅꯥꯎꯃ ꯌꯥꯝꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯅ ꯔꯦꯗꯤꯑꯣ ꯇꯥꯔꯒ ꯐꯤ ꯁꯥꯔꯝꯕꯁꯤꯅꯤ ꯊꯦꯡꯅꯔꯤꯁꯦ
13: ꯏꯅꯥꯎꯒꯤ ꯃꯤꯡ ꯂꯩꯐꯝ ꯑꯝꯇꯪ ꯍꯥꯏꯕꯤꯌꯨ
14: ꯑꯩꯒꯤ ꯃꯤꯡ ꯍꯋꯥꯏꯕꯝ ꯕꯦꯝꯃꯤ ꯇꯤꯡꯒ꯭ꯔꯦꯋꯥꯡ ꯂꯩꯀꯥꯏ
12: ꯏꯅꯥꯎꯅ ꯍꯧꯖꯤꯛ ꯍꯧꯖꯤꯛ ꯁꯥꯔꯤꯕꯁꯦ ꯀꯔꯤ ꯐꯤꯅꯣ
14: ꯐꯅꯦꯛ ꯋꯥꯟ ꯄ꯭ꯂꯥꯏ ꯐꯅꯦꯛ
12: ꯑꯗꯣ ꯈꯪꯍꯧꯗꯅ ꯑꯩꯈꯣꯏ ꯈꯨꯡꯒꯪꯗ ꯅꯣꯡꯃ ꯍꯥꯏꯔꯤꯕ ꯊꯧꯔꯝ ꯑꯁꯤꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝꯁꯦ ꯂꯧꯖꯕ ꯂꯥꯛꯄ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯨꯃꯥꯏꯅ ꯔꯦꯗꯤꯑꯣꯒꯤ ꯃꯤꯑꯣꯏꯁꯤꯡ ꯂꯥꯛꯏ ꯍꯥꯏꯕꯁꯤꯗ ꯏꯁꯥꯗ ꯀꯔꯤ ꯐꯥꯎꯒꯦ
14: ꯑꯩꯗ ꯔꯦꯗꯤꯑꯣꯗ ꯇꯥꯈꯤꯕꯒ ꯁꯤꯁꯦ ꯂꯝ ꯂꯝꯒꯤ ꯂꯥꯛꯄꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯆꯤꯡꯒꯤꯗꯒ ꯑꯝꯇꯪ ꯂꯥꯛꯑꯗꯤ ꯐꯅꯤꯗ ꯀꯥꯏꯅ ꯈꯟꯕꯁꯨ ꯌꯥꯎꯋꯦꯕ
13: ꯑꯩꯅ ꯑꯝꯇꯪ ꯂꯥꯛꯑꯗꯤ ꯋꯥꯔꯤ ꯁꯥꯟꯅꯒꯦ ꯅ ꯈꯜꯂꯦ ꯑꯗꯨꯃꯥꯏꯅ
12: ꯑꯗꯣ ꯍꯧꯖꯤꯛ ꯂꯥꯛꯄꯗ ꯐꯥꯎꯕꯗꯣ ꯀꯔꯃꯥꯏꯅ ꯐꯥꯎꯒꯦ
13: ꯍꯨꯖꯝ ꯍꯔꯥꯎꯋꯦ ꯄꯥꯁꯨ ꯄꯥꯈꯠꯂꯦꯕꯀꯣ
12: ꯑꯗꯣ ꯐꯤꯁꯥ ꯂꯣꯟꯖꯥ ꯍꯥꯏꯕꯁꯤꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯄꯤꯁꯤꯡ ꯑꯌꯥꯝꯕ ꯇꯧꯕ ꯊꯦꯡꯅꯖꯩꯕ ꯉꯁꯤꯁꯨ ꯏꯅꯥꯎꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯌꯥꯝꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯅ ꯔꯦꯗꯤꯑꯣꯁꯦ ꯇꯥꯔꯒ ꯐꯤꯁꯦ ꯁꯥꯔꯝꯕꯅꯤ ꯔꯦꯗꯤꯑꯣꯒꯤ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝ ꯇꯥꯕꯤꯌꯦ
13: ꯂꯣꯏ ꯑꯅꯝꯕꯅ ꯇꯥꯏ ꯑꯩꯗꯤ ꯒꯨꯗ ꯃꯣꯔꯅꯤꯡ ꯒꯨꯗ ꯑꯥꯐꯇꯔꯅꯨꯟ ꯑꯗꯒꯤ ꯂꯤꯂꯥ ꯂꯣꯏꯃꯛ ꯑꯅꯝꯕ ꯔꯦꯗꯤꯑꯣꯗ ꯑꯗꯨꯝ ꯇꯥꯔꯦ ꯑꯩꯗꯤ
12: ꯀꯔꯤꯒꯨꯝꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯐꯣꯟ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯥꯏꯟ ꯑꯃ ꯄꯤꯔꯤꯗꯅ ꯁꯤꯗꯩꯁꯤꯗ ꯑꯦꯁ ꯑꯦꯝ ꯑꯦꯁ ꯊꯥꯕ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯐꯣꯟ ꯀꯣꯜ ꯇꯧꯕ ꯁꯤꯒꯨꯝꯕꯁꯤꯁꯨ ꯌꯥꯎꯕ꯭ꯔꯥ
13: ꯌꯥꯎꯋꯦ ꯑꯗꯣ ꯑꯩꯈꯣꯏꯗꯤ ꯐꯪꯕꯁꯦ ꯌꯥꯝ ꯋꯥꯏ ꯍꯥꯏꯕ ꯐꯪꯗꯦꯕ ꯌꯥꯝꯅ ꯑꯗꯨꯝ ꯐꯣꯟ ꯇꯧꯔꯁꯨꯅꯦ ꯑꯗꯨꯝ ꯕꯤꯖꯤ ꯕꯤꯖꯤ ꯍꯥꯏꯔꯒ ꯂꯩꯔꯒꯅꯦ ꯆꯠꯇꯦꯕ
12: ꯏꯅꯥꯎꯅ ꯅꯣꯡꯃ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯅꯣꯡꯃꯗꯤ ꯉꯁꯥꯏꯒꯤ ꯐꯪꯂꯛꯈꯤꯅꯤ ꯍꯥꯏꯕꯒꯤ ꯑꯁꯥꯗꯗꯤ ꯑꯗꯨꯝ ꯇꯧꯕꯁꯨ ꯂꯦꯞꯄꯤꯈꯤꯅꯨ ꯅꯣꯡꯃ ꯁꯨꯡꯁꯣꯏ ꯁꯣꯏꯗꯅ ꯐꯪꯂꯛꯀꯅꯤꯀꯣ ꯀꯔꯤꯒꯨꯝꯕ ꯃꯇꯝꯗ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯗꯁꯨ ꯑꯗꯨꯝ ꯀꯣꯏꯊꯣꯛꯄꯤꯔꯛꯎ ꯃꯌꯥꯝꯒ ꯑꯗꯨꯝ ꯁꯛꯈꯪ ꯃꯥꯏꯈꯪꯅꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟ ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝꯁꯤꯡꯁꯦ ꯃꯁꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯁꯨ ꯑꯗꯨꯝ ꯋꯥꯔꯤ ꯋꯥꯇꯥꯏ ꯁꯥꯟꯅꯁꯤ ꯑꯩꯈꯣꯏ ꯃꯇꯝ ꯑꯃꯗꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯐꯤꯁꯥ ꯂꯣꯟꯁꯥꯁꯤ ꯌꯥꯝ ꯀꯟꯅ ꯇꯧꯔꯝꯃꯒꯁꯨ ꯍꯧꯖꯤꯛꯁꯦ ꯐꯤꯁꯥ ꯂꯣꯟꯁꯥꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯈꯨꯠꯀꯤ ꯁꯥꯔꯤꯕ ꯍꯥꯏꯕ ꯄꯥꯋꯔꯂꯨꯝꯗ ꯁꯥꯈꯤꯕ ꯁꯤꯒꯨꯝꯕ ꯃꯌꯥꯝꯁꯤꯡꯁꯨ ꯂꯩꯔꯦꯀꯣ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯊꯥꯏꯅꯒꯤ ꯃꯩꯇꯩꯒꯤ ꯆꯠꯅꯕꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯄꯥꯡꯒꯟꯗꯦꯝ ꯑꯗꯒꯤ ꯀꯝꯆꯦꯠ ꯃꯌꯥꯇꯤꯡꯗ ꯁꯨꯃꯥꯏꯅ ꯁꯥꯗꯅ ꯈꯣꯠꯇꯅ ꯇꯧꯔꯤꯗꯅ ꯑꯗꯣ ꯃꯁꯤ ꯁꯥꯕꯁꯤꯗꯅꯦ ꯏꯁꯥꯗ ꯃꯁꯤ ꯑꯩꯅ ꯍꯣꯠꯅꯖꯔꯤꯕ ꯁꯥꯔꯤꯕꯁꯤꯒ ꯐꯪꯂꯛꯂꯤꯕ ꯁꯦꯟꯗꯣꯡ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯦ ꯃꯁꯤꯗꯗꯤ ꯏꯁꯥꯗ ꯅꯤꯡꯍꯟꯅꯕ ꯃꯔꯛ ꯃꯔꯛꯇ ꯐꯥꯎꯔꯛꯄ꯭ꯔꯥ ꯀꯃꯥꯏꯅ ꯇꯧꯋꯦ
13: ꯌꯥꯎꯋꯦ ꯂꯪꯗ ꯇꯥꯈꯠꯂꯛꯄꯀꯣ ꯑꯗꯁꯦ ꯁꯥꯕꯁꯤꯒ ꯇꯣꯠꯁꯤꯔ ꯈꯟꯕꯒꯁꯨ ꯌꯥꯎꯋꯦꯕ ꯑꯗꯣ ꯑꯗꯨꯝ ꯁꯥꯕꯁꯦ ꯑꯗꯨꯝ ꯀꯩꯅꯣ ꯇꯧꯔꯦ
12: ꯑꯗꯣ ꯅꯨꯄꯤ ꯑꯣꯏꯕꯤ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯤꯟꯐꯝ ꯑꯃ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯦ ꯂꯥꯏꯛ ꯂꯥꯏꯁꯨ ꯇꯝꯂꯨꯔꯒꯁꯨ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯁꯥꯒꯤ ꯁꯦꯠꯅꯅꯕ ꯏꯃꯨꯡ ꯃꯅꯨꯡꯒꯤ ꯁꯦꯠꯅꯅꯕ ꯑꯗꯨꯒ ꯃꯁꯤꯗꯒꯤ ꯍꯦꯟꯗꯣꯛꯂꯒꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯦꯟꯗꯣꯡ ꯈꯤꯇꯪ ꯐꯪꯅꯕ ꯌꯣꯟꯕ ꯍꯥꯏꯕꯁꯦ ꯃꯁꯤ ꯍꯩꯍꯧꯕꯁꯤꯁꯨ ꯌꯥꯝ ꯇꯉꯥꯏꯐꯗꯦꯗꯅ ꯑꯗ ꯐꯤꯁꯥ ꯂꯣꯟꯁꯥ ꯃꯁꯤ ꯍꯩꯔꯨꯕꯒꯤ ꯀꯥꯟꯅꯕꯗꯨꯁꯨ ꯈꯤꯇꯪ ꯍꯥꯏꯕꯤꯌꯨꯅꯦ ꯃꯌꯥꯝꯗ
13: ꯍꯣꯏ ꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯗꯨꯝ ꯁꯥꯖꯔꯒ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯗꯨꯝ ꯁꯦꯠꯆꯔꯦ ꯑꯗꯒꯤ ꯃꯤ ꯑꯇꯣꯞꯄꯅ ꯂꯩꯒꯦ ꯍꯥꯏꯔꯁꯨ ꯑꯗꯨꯝ ꯌꯣꯜꯂꯦ ꯑꯗꯨꯝ ꯈꯪꯗꯦ ꯀꯥꯟꯅꯩꯌꯦ ꯀꯥꯟꯅꯕꯕꯨꯗꯤ ꯅꯨꯡꯉꯥꯏ
12: ꯑꯗꯣ ꯃꯇꯝ ꯃꯇꯝꯒꯤ ꯃꯇꯨꯡꯏꯟꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯡꯊꯝ ꯊꯥ ꯀꯥꯂꯦꯟ ꯊꯥ ꯃꯌꯥꯝ ꯂꯩꯔꯤꯗꯅ ꯁꯤꯒꯤ ꯃꯇꯨꯡꯏꯟꯅ ꯐꯤꯁꯦ ꯃꯈꯜ ꯃꯈꯜ ꯁꯥꯗꯨꯔꯤꯕꯅꯦ
13: ꯁꯥꯏ ꯏꯪꯊꯝꯊꯥꯗꯅ ꯇꯨ ꯄ꯭ꯂꯥꯏ ꯁꯥꯔꯅꯤ ꯑꯗꯨꯒ ꯋꯥꯟ ꯄ꯭ꯂꯥꯏ ꯁꯨꯃꯥꯏꯅ ꯅꯨꯡꯁꯥ ꯁꯥꯔꯀꯥꯟꯗ ꯑꯁꯨꯡꯕ ꯁꯨꯃꯥꯏꯅ ꯑꯗꯨ ꯃꯈꯜ ꯃꯈꯜ ꯁꯥꯏ
12: ꯑꯗꯨꯒ ꯍꯧꯖꯤꯛꯁꯤ ꯌꯥꯝ ꯆꯠꯅꯕꯤ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯨꯒꯥꯒꯤ ꯃꯈꯜꯁꯤꯡ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯦ ꯃꯁꯤꯁꯨ ꯃꯌꯥꯝ ꯆꯠꯅꯔꯛꯏꯗꯅ ꯃꯁꯤ ꯁꯥꯒꯦ ꯍꯥꯏꯕꯒꯤ ꯋꯥꯈꯜꯂꯣꯟꯁꯨ ꯂꯩꯕ꯭ꯔꯥ ꯀꯃꯥꯏꯅ ꯇꯧꯋꯦ
13: ꯂꯩꯌꯦ ꯑꯗꯨꯝ ꯐꯅꯦꯛ ꯑꯀꯣꯞꯄꯤꯁꯤꯗꯁꯨ ꯏꯅꯥꯎ ꯅꯨꯄꯤꯅ ꯁꯥꯔꯤꯕꯀꯣ ꯑꯗꯨꯝ ꯐꯩꯕꯥꯛ ꯃꯨꯀꯥ ꯑꯗꯒꯤ ꯀꯨꯔꯈꯨꯟ ꯃꯅꯥꯎ ꯑꯗꯨꯒꯨꯝꯕ ꯐꯦꯜꯂ ꯑꯗꯨꯒꯨꯝꯕꯁꯨ ꯁꯥꯏ
12: ꯑꯗꯣ ꯂꯥꯏꯔꯤꯛ ꯂꯥꯏꯁꯨꯗꯤ ꯀꯔꯝꯕ ꯊꯥꯛꯐꯥꯎ ꯇꯝꯕꯤꯍꯧꯔꯣ
13: ꯑꯩ ꯃꯦꯇ꯭ꯔꯤꯛ ꯄꯥꯁ ꯇꯧꯔꯦ
12: ꯑꯗꯣ ꯔꯦꯗꯤꯑꯣꯒꯤ ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝꯗ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯍꯥꯞꯆꯅꯤꯡꯕ ꯂꯩ ꯃꯗꯨꯁꯨ ꯍꯥꯏꯕꯤꯌꯨ
13: ꯔꯦꯗꯤꯑꯣꯒꯤꯁꯦ ꯑꯗꯨꯝ ꯈꯪꯗꯦ ꯍꯧꯖꯤꯛ ꯂꯥꯛꯏꯁꯦ ꯑꯗꯨꯝ ꯄꯤꯑꯦꯂꯥꯏꯗꯤ ꯂꯣꯏ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ ꯍꯥꯏꯇꯥꯔꯦ
12: ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ ꯉꯁꯤ ꯐꯤꯁꯥ ꯂꯣꯟꯁꯥꯒꯤ ꯂꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯌꯥꯝꯅ ꯈꯨꯃꯥꯡ ꯆꯥꯎꯁꯤꯟꯅ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯦ ꯊꯋꯥ ꯌꯥꯎꯅ ꯔꯦꯗꯤꯑꯣꯁꯦ ꯇꯥꯗꯨꯅ ꯐꯤ ꯁꯥꯕꯤꯔꯝꯕ ꯅꯨꯄꯤ ꯃꯆꯥ ꯑꯃꯒ ꯊꯦꯡꯅꯗꯨꯅ ꯉꯥꯏꯍꯥꯛ ꯋꯥꯔꯤ ꯋꯥꯇꯥꯏ ꯁꯥꯕꯒꯤ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕ ꯐꯪꯖꯕ ꯍꯥꯟꯅ ꯍꯥꯟꯅ ꯊꯥꯒꯠꯆꯔꯤ
13: ꯊꯦꯡꯛ ꯌꯨ ꯃꯌꯥꯝ ꯂꯥꯛꯄꯁꯨ ꯊꯥꯒꯠꯆꯔꯤ ꯑꯩꯅ
15: ꯃꯤꯡꯒ ꯂꯩꯐꯝꯒ ꯑꯃꯨꯛꯇ ꯐꯣꯡꯗꯣꯛꯄꯤꯌꯨ
16: ꯑꯩ ꯇꯤꯡꯒ꯭ꯔꯤ ꯑꯋꯥꯡ ꯂꯩꯀꯥꯏ ꯉꯥꯉꯣꯝ ꯑꯃ ꯇꯧꯔꯤꯕꯤ
15: ꯇꯤꯡꯒ꯭ꯔꯤ ꯍꯥꯏꯕ ꯈꯨꯡꯒꯪꯁꯦ ꯁꯤꯗ ꯌꯨꯝ ꯄꯥꯟꯕꯤꯔꯤꯁꯦ ꯆꯍꯤ ꯀꯌꯥꯃꯨꯛ ꯁꯨꯔꯦ
16: ꯑꯩ 2011ꯗꯒꯤ ꯄꯥꯜꯂꯛꯄꯅꯦ
15: ꯏꯁꯥꯁꯦ ꯍꯧꯖꯤꯛꯁꯦ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯍꯣꯠꯅꯕꯤꯔꯤ
16: ꯑꯩꯁꯦ ꯂꯧ ꯃꯇꯝ ꯑꯣꯏꯔꯒꯅꯀꯣ ꯂꯧ ꯀꯨꯝꯃꯦ ꯑꯗꯨꯒ ꯑꯍꯥꯡꯕ ꯃꯇꯝꯁꯤꯗꯅ ꯑꯗꯨꯝ ꯐꯤ ꯁꯥꯏ
15: ꯀꯔꯝꯕ ꯐꯤꯅꯣ ꯁꯥꯕꯤꯔꯤꯁꯤ
16: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯟ ꯄ꯭ꯂꯥꯏꯗ ꯈꯨꯔꯈꯨꯟ ꯃꯅꯥꯎ ꯐꯦꯟꯕ ꯑꯗꯒꯤ ꯑꯌꯥꯝꯕꯅ ꯃꯨꯀꯥꯁꯦ ꯐꯦꯜ ꯍꯥꯏꯇꯥꯔꯦ
15: ꯑꯣ ꯐꯅꯦꯛ ꯑꯣꯏꯅ ꯁꯥꯕꯤꯕꯅꯦ
16: ꯐꯅꯦꯛ ꯑꯣꯏꯅ ꯁꯥꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯐꯤ ꯏꯆꯝ ꯆꯝꯕ ꯀꯕꯣꯛ ꯆꯥꯏꯔꯒꯀꯣ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯔꯒ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯨꯠ ꯁꯨꯠ ꯁꯨꯃꯥꯏꯅ ꯌꯣꯟꯖꯕ ꯍꯥꯏꯇꯥꯔꯦ
15: ꯍꯧꯕꯗꯤ ꯏꯌꯣꯡꯁꯤꯗ ꯄꯨꯂꯞ ꯍꯧꯖꯟꯗꯣꯏꯔꯥ
16: ꯏꯌꯣꯡꯁꯤꯗ ꯑꯗꯨꯝ ꯍꯧꯔꯦ ꯄꯨꯂꯞꯅ ꯑꯗꯨꯝ
15: ꯐꯅꯦꯛꯁꯤ ꯁꯥꯕ ꯂꯣꯏꯔꯀꯥꯟꯗ ꯐꯤꯁꯦ ꯑꯃꯨꯛ ꯁꯥꯕꯁꯦ ꯑꯃꯨꯛ ꯀꯣꯠꯊꯣꯛꯑꯒ ꯑꯃꯨꯛ ꯁꯥꯗꯣꯏꯔꯥ
16: ꯍꯣꯏ ꯀꯣꯠꯊꯣꯛꯑꯦ ꯐꯅꯦꯛꯁꯦ ꯂꯣꯏꯔꯦ ꯍꯥꯏꯕ ꯇꯥꯡꯀꯛꯁꯤꯗꯀꯣ ꯀꯛꯑꯒ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯃꯨꯛ ꯐꯤꯁꯦ ꯑꯃꯨꯛ ꯊꯝꯆꯦ ꯑꯇꯣꯞꯄ ꯑꯗꯨꯝ ꯀꯣꯠꯂꯒ ꯑꯗꯨꯒ ꯑꯃꯨꯛ ꯁꯥꯗꯣꯏꯕ
15: ꯑꯗꯨꯗꯤ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯋꯥꯟ ꯄ꯭ꯂꯥꯏꯗ ꯇꯧꯔꯒ ꯈꯨꯔꯈꯨꯟ ꯃꯅꯥꯎꯅꯒ ꯐꯦꯟꯕꯁꯦ ꯁꯤꯗꯤ ꯃꯃꯟ ꯀꯌꯥꯃꯨꯛ
16: ꯂꯩꯁꯥꯕꯤ ꯃꯆꯥꯒꯩꯅꯀꯣ ꯑꯗꯨꯝ ꯈꯣꯝꯕꯁꯨ ꯌꯥꯎꯋꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏ ꯂꯩꯔꯤꯕ ꯏꯃꯥꯟꯅꯕꯤꯒꯩꯅꯁꯨ ꯑꯗꯨꯝ ꯂꯧꯕꯤꯕꯁꯨ ꯌꯥꯎꯋꯦ
15: ꯐꯅꯦꯛ ꯑꯃ ꯁꯥꯕ ꯃꯇꯝꯗꯅꯦ ꯃꯇꯝꯁꯦ ꯀꯌꯥꯝ ꯀꯨꯏꯅꯗꯤ ꯆꯪꯉꯤ
16: ꯑꯩꯈꯣꯏꯁꯦ ꯑꯉꯥꯡꯒꯨꯝꯕ ꯁꯦꯟꯅꯔꯒꯀꯣ ꯌꯨꯝꯒꯤ ꯀꯨꯞꯅꯣꯝ ꯃꯌꯥꯝ ꯇꯧꯔꯒ ꯇꯧꯕꯅꯤꯅ ꯌꯥꯝꯂꯕꯗ ꯅꯨꯃꯤꯠ 5 ꯒꯨꯝꯕꯗ ꯑꯗꯨꯝ ꯐꯅꯦꯛ ꯑꯃꯗꯤ ꯑꯗꯨꯝ ꯐꯪꯕꯗꯤ ꯉꯝꯃꯦꯕꯀꯣ ꯌꯨꯝꯒꯤ ꯑꯗꯨꯝ ꯀꯨꯞꯅꯣꯝ ꯀꯩꯀꯥ ꯇꯧꯕꯅꯤꯅ ꯌꯥꯝ ꯀꯩꯅꯣ ꯇꯧꯅ ꯐꯝꯕꯁꯨ ꯉꯝꯗꯦꯕꯀꯣ ꯑꯗꯣ ꯑꯩꯈꯣꯏ ꯅꯨꯡꯗꯥꯡꯅ ꯑꯌꯥꯝꯕ ꯁꯥꯏꯌꯦꯕ ꯑꯌꯨꯛꯇꯤ ꯅꯨꯡꯁꯥꯁꯨ ꯁꯥꯕꯅꯤꯅ ꯑꯗꯨꯒꯤ ꯃꯊꯛꯇꯁꯨ ꯊꯕꯛꯁꯨ ꯇꯧꯗꯕ ꯌꯥꯗꯕꯅꯤꯅ ꯇꯧꯔꯒꯀꯣ ꯀꯨꯞꯅꯣꯝꯁꯦ ꯃꯌꯥꯝ ꯇꯧꯔꯛꯄ ꯃꯇꯝꯗ ꯅꯨꯃꯤꯠꯁꯤꯗ ꯑꯥ ꯌꯧꯈꯤꯕꯅꯤꯅꯅꯦ ꯄꯣꯊꯥꯅꯤꯡꯕ ꯃꯇꯝ ꯉꯥꯏꯍꯥꯛꯇꯪ ꯁꯨ ꯌꯥꯎꯋꯦꯕ ꯑꯗꯨꯅ ꯅꯨꯡꯗꯥꯡꯗꯅ ꯍꯦꯟꯅ ꯑꯌꯥꯝꯕ ꯁꯥꯏ ꯍꯥꯏꯇꯥꯔꯦ
15: ꯑꯗꯣ ꯁꯤꯗꯒꯤ ꯐꯪꯉꯛꯄ ꯁꯦꯜꯁꯦ ꯁꯤꯁꯤꯅ ꯌꯨꯝꯒꯤ ꯃꯇꯦꯡ ꯄꯥꯡꯕꯗꯤ ꯀꯌꯥꯝ ꯌꯥꯝ ꯉꯝꯃꯤ ꯑꯗꯨꯁꯨ ꯈꯪꯖꯅꯤꯡꯉꯤ
16: ꯑꯗꯨꯝ ꯌꯥꯝ ꯍꯦꯟꯅ ꯄꯥꯡꯕ ꯉꯝꯗ꯭ꯔꯒꯁꯨꯀꯣ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯩ ꯍꯥꯏꯗꯨꯅ ꯑꯉꯥꯡꯒꯤ ꯇꯤꯐꯤꯟꯃꯨꯛꯇ ꯑꯣꯏꯔꯒꯁꯨ ꯑꯗꯒꯤ ꯏꯁꯥꯒꯤ ꯀꯩꯅꯣꯝꯇ ꯑꯣꯏꯔꯒꯁꯨ ꯏꯁꯥꯅ ꯄꯨꯊꯣꯛꯑꯒ ꯇꯧꯕ ꯉꯝꯖꯦ ꯏꯄꯨꯔꯣꯏꯕꯁꯨ ꯉꯥꯏꯔꯒ ꯁꯨꯝ ꯂꯩꯕꯗꯨꯁꯨ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯗꯕ ꯍꯥꯏꯇꯥꯔꯦꯀꯣ ꯑꯗꯣ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯨꯝ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯗꯨ ꯑꯣꯏꯔꯒꯁꯨ ꯑꯉꯥꯡꯅ ꯀꯩꯗꯧꯅ ꯆꯥꯅꯤꯡꯉꯦ ꯍꯥꯏꯔꯒꯁꯨ ꯑꯩꯒꯤ ꯏꯄꯨꯔꯣꯏꯕꯗꯨ ꯁꯨꯝ ꯉꯥꯏ ꯂꯩꯗꯨ ꯁꯣꯔꯨꯛꯄꯨꯗꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯖꯕꯅꯤ ꯌꯥꯝꯅꯗꯤ ꯈꯔꯗꯤ ꯑꯗꯨꯝ ꯉꯝꯃꯦ ꯍꯥꯏꯇꯥꯔꯦ ꯌꯥꯝꯅ ꯈꯔ ꯍꯦꯟꯅ ꯉꯝꯗ꯭ꯔꯒꯁꯨꯀꯣ
15: ꯑꯗꯣ ꯁꯥꯔꯤꯕ ꯐꯤ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯂꯪꯒꯨꯝꯕ ꯀꯩꯒꯨꯝꯕꯁꯦ ꯁꯤꯁꯤ ꯆꯥꯛꯄ ꯈꯣꯠꯄ ꯇꯧꯕꯁꯦ ꯏꯁꯥꯅ ꯑꯗꯨꯝ ꯇꯧꯕꯤꯕ꯭ꯔꯥ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯃꯤ ꯅꯦꯛꯄ꯭ꯔꯥ
16: ꯍꯣꯏ ꯏꯁꯥꯅ ꯑꯗꯨꯝ ꯇꯧꯖꯩ ꯍꯥꯏꯇꯥꯔꯦ
17: ꯏꯔꯝꯗꯝ ꯑꯁꯤꯒꯤ ꯍꯧꯔꯛꯉꯩꯗꯒꯤ ꯍꯧꯅ ꯏꯅꯥꯠ ꯂꯥꯏꯅꯤꯡ ꯖꯒꯣꯏ ꯏꯁꯩ ꯑꯗꯨꯃꯛ ꯂꯩꯖꯔꯛꯏ ꯃꯤꯑꯣꯏ ꯀꯌꯥ ꯑꯃꯁꯨ ꯃꯩꯇꯩ ꯏꯁꯩꯕꯨ ꯁꯤꯟꯐꯝ ꯑꯃ ꯑꯣꯏꯕꯇ ꯅꯠꯇꯅ ꯏꯅꯥꯠꯄꯨ ꯌꯣꯛꯈꯠꯆꯅꯤꯡꯕ ꯃꯤꯑꯣꯏ ꯀꯌꯥ ꯑꯃꯁꯨ ꯑꯗꯨꯃꯛ ꯂꯩꯔꯤ ꯃꯩꯇꯩ ꯏꯁꯩꯕꯨ ꯄꯥꯝꯅ ꯁꯛꯄꯤꯔꯤꯕ ꯂꯣꯏꯇꯣꯡꯕꯝ ꯃꯥꯂꯦꯝꯉꯥꯟꯕ ꯃꯩꯇꯩꯅ ꯊꯝꯕꯤꯔꯛꯄ ꯄꯥꯎꯗꯝꯁꯤꯡ ꯇꯥꯃꯤꯟꯅꯁꯤ
18: ꯑꯩ ꯍꯧꯖꯤꯛ ꯏꯁꯥꯒꯤ ꯄ꯭ꯔꯣꯐꯦꯁꯟꯁꯤ ꯃꯩꯇꯩ ꯏꯁꯩ ꯁꯛꯄ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯊꯧꯒꯟ ꯇꯧꯖꯔꯤ ꯍꯥꯏꯇꯥꯔꯦ
19: ꯑꯣ ꯃꯩꯇꯩ ꯏꯁꯩ ꯁꯛꯄꯤ ꯍꯥꯏꯗꯨꯅ ꯇꯥꯛꯄꯤꯔꯦ ꯃꯁꯤꯗꯤ ꯑꯣꯖꯥ ꯀꯅꯥꯒꯤ ꯃꯈꯥꯗꯒꯤ ꯀꯔꯝꯕ ꯃꯇꯝꯗꯒꯤ ꯃꯩꯇꯩ ꯏꯁꯩꯁꯤꯗꯤ ꯇꯝꯕ ꯍꯧꯕꯤꯔꯛꯈꯤ
18: ꯑꯩꯁꯤ ꯑꯣꯖꯥꯁꯤ ꯑꯗꯨꯝ ꯈꯔ ꯌꯥꯝꯃꯤ ꯑꯍꯥꯟꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯅ ꯇꯝꯃꯛꯄ ꯑꯣꯖꯥꯁꯤ ꯈ꯭ꯋꯥꯄꯥꯠꯇ ꯑꯩꯒꯤ ꯃꯤꯡꯑꯣꯏꯅ ꯄꯟꯖꯔꯕꯗ ꯑꯩꯒꯤ ꯑꯣꯖꯥ ꯄꯦꯄꯝꯒꯤ ꯑꯣꯖꯥ ꯃꯣꯕꯤ ꯑꯩ ꯑꯍꯥꯟꯕ ꯍꯧꯖꯔꯛꯏ ꯑꯗꯨꯒꯤ ꯃꯇꯨꯡꯗ ꯑꯩꯅ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯑꯩꯅ ꯉꯁꯤ ꯁꯤꯒꯤ ꯇꯥꯡꯀꯛꯁꯤ ꯌꯧꯅꯕ ꯍꯣꯠꯅꯕꯗ ꯑꯆꯧꯕ ꯊꯧꯗꯥꯡ ꯂꯧꯔꯛꯄ ꯍꯥꯏꯔꯒꯗꯤ ꯑꯆꯥꯃꯤꯡꯉꯩꯗ ꯂꯩꯈꯤꯗ꯭ꯔꯕ ꯑꯩꯒꯤ ꯁꯧꯕꯥꯎꯒꯤ ꯑꯣꯖꯥ ꯌꯥꯝꯅ ꯄꯨꯛꯅꯤꯡ ꯆꯥꯎꯕ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯑꯗꯨꯝ ꯌꯥꯝꯅ ꯁꯛꯈꯪꯕ ꯃꯇꯝꯗ ꯌꯥꯝꯅ ꯃꯩꯇꯩ ꯀꯜꯆꯔꯁꯤꯕꯨ ꯏꯅꯥꯠ ꯂꯥꯏꯅꯤꯡ ꯂꯥꯏꯁꯣꯟꯁꯤꯕꯨ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯈꯠꯅꯕ ꯍꯤꯡꯒꯠꯅꯕ ꯍꯣꯠꯅꯕꯗ ꯑꯆꯧꯕ ꯊꯧꯗꯥꯡ ꯂꯧꯕꯤꯔꯕ ꯑꯣꯖꯥꯅꯤ ꯑꯣꯖꯥꯁꯤꯒꯤ ꯃꯈꯥꯗ ꯑꯩꯅ ꯊꯧꯗꯥꯡ ꯇꯧꯖꯔꯛꯄꯅ ꯉꯁꯤ ꯃꯌꯥꯝꯅ ꯁꯛꯈꯪꯕꯤꯕ ꯅꯨꯡꯁꯤꯕꯤꯕ ꯍꯥꯏꯇꯥꯔꯦ
19: ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ ꯇꯥꯃꯣ ꯉꯁꯤ ꯇꯤꯡꯒ꯭ꯔꯤ ꯈꯨꯡꯒꯪ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯆꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏ ꯇꯥꯃꯣꯅ ꯃꯩꯇꯩ ꯏꯁꯩ ꯁꯛꯏ ꯍꯥꯏꯗꯨꯅꯁꯨ ꯇꯥꯛꯄꯤꯔꯕꯅꯤꯅ ꯑꯩꯈꯣꯏ ꯃꯩꯇꯩ ꯏꯁꯩꯁꯤ ꯃꯇꯦꯛ ꯑꯃꯇꯪ ꯂꯥꯟꯊꯣꯛꯄꯤꯔꯒꯗꯤ ꯌꯥꯝꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯒꯅꯤ ꯑꯗꯨꯒ ꯂꯣꯏꯅꯅ ꯑꯩꯈꯣꯏ ꯇꯥꯃꯣꯅ ꯂꯥꯟꯊꯣꯛꯄꯤꯒꯗꯧꯔꯤꯕ ꯏꯁꯩ ꯑꯁꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯁꯦ ꯃꯁꯤꯁꯨ ꯊꯝꯕꯤꯌꯨ
18: ꯑꯩꯅ ꯌꯥꯝꯅ ꯈꯪꯅꯅ ꯍꯥꯏꯔꯨꯕꯗꯤ ꯅꯠꯆꯗꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯂꯥꯟꯅ ꯊꯧꯔꯝ ꯍꯥꯏꯕꯇꯥꯔꯦ ꯃꯁꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯑꯩꯈꯣꯏ ꯇꯥꯏꯕꯪ ꯃꯤꯑꯣꯏꯕꯒꯤ ꯋꯥꯈꯜ ꯀꯩꯅꯣꯁꯤꯡꯁꯦ ꯆꯨꯝꯊꯣꯛꯄꯒꯤ ꯄꯥꯎꯇꯥꯛ ꯄꯤꯕꯒꯤ ꯃꯇꯥꯡ ꯑꯃꯈꯛꯅꯤ ꯑꯩꯅ ꯆꯠꯆꯒꯗꯧꯔꯤꯁꯦ

0: हेलो हेलो हेलो तापियो ताजरे
1: সারাই কুম্ভী লাইরা চৌধুরী বড় কংগ্রেস
0: তাপিরো বরন
1: ডক্টর দেখি মেনশন মিলব ডক্টর দেখি খাঙ্গে নিমাম তাং খাঙ্গে দেখা এ কই কি আজ কি জিন নাবা নিছে মান ডক্টর কছি সার কই কি তাব তব কই কোয়া তাব দিগি সুনু কায়ন হাপ কত দি সপছ এ দু আইন খাঙ্গে নিছে না মাসি এই ডক্টর বিদা জন তো বসে লইয়ে কত
2: লাই লাই
0: ওই তুমি হগল কত পক্ষ মি মি
2: তো লাই লাই লাই
1: ওই হাজন হকাং দে মাসি কারি মাচন ওয়াটপদে গি তোরি নো সাব থপ দে কর্ম মাচন ওয়াটপদে গি তোরি নো হাজন সং খঞ্জে নি গে কে সা
2: হই হই
0: কানি
2: সি গে সে
0: আউ
2: দে না তো বলে সি গে মসে আকুই গি নরমালি এফটাস আলসার হাদা চিং কানি কো আমা আই অ্যাম আচম আচম বরম দে গি হোরা সে হাইতা লাগে দি আদো সি গে মসে আমা চল ওয়াট পক হোত পা দে গি আম মেজরিটি দিন তবু ভিটামিন বি গুম খা ওয়াট পাশে খা তগন বাদ ইয়াওই কো বাট স্টিল কিটং কন্ট্রোভার্সিয়াল ওয়েল বাট বি চারগা ফাই হাই বাই রিবোফ্লাভিন চার ফাই ওকে ফার্মাসি দে সান রিবোফ্লাভিন আও থাপি সলানি দুন ফাই কান লাই কো বাট সিগুম বসে এফএস আলসার গি কোজ হবসে এক্সাক্ট সে খং দেবা বাট টেনশন মাগি কই গি সু থিন আরিনে পেশেন্ট সি ইয়া সলানি সলাগা নিনি হুমি মতুং গমান ফুল মাউথ মাইনার মাল্টিপল স্পট আলসার লানি আদুদো মাদো ইয়া সলিং আছে ডক্টর সে সিরিয়াস কা পেন মকক সে টেনশন লউহিবদো আদুন খুদ তে ফংদো আর নিনি হুমনি লাই কান ফংদো রাকানি মই খালি সে নইনা সাপি বদাগি আই মাই লই আই সিনিয়া লাই লই পক্তো এ আদুদো তাপ না হপ্তা আমনি দম ফাগিনি বকো আদুন ইট মে বি রিলেটেড টু এনিবডি function or it may not be ado si mai maram si khang de
0: ko si ontong yam gre
2: a ko si amal ti pal koi badina to bu si bu ma ayu ga ta daga maram cha dan tor pa si di tem pa khar pi da bi da ado matan da vitamin b complex sam char ga kinu o sham thu hala ga ado hagi ni ado
0: hello hello tak pi tak pi
1: ai ai congress na bon on ki bon ma ni sta
0: oi
1: chillai po po po sa sa ba ya da ko to ba ma si ala yun je kamai ta na ana
2: ꯑꯩꯁꯤ ꯌꯥꯔꯛꯇ꯭ꯔꯦ ꯀꯥꯏꯗ ꯄꯣꯛꯏꯔꯣ ꯀꯥꯏꯗ ꯆꯥꯁꯤꯜ ꯏꯔꯣꯝꯕ ꯆꯥꯕ ꯌꯥꯕ ꯌꯦꯁ ꯌꯦꯁ ꯑꯗꯨꯅ ꯆꯥꯕ ꯌꯥꯗꯕ ꯍꯥꯏꯔꯀꯥꯟꯁꯤꯗ ꯑꯗꯨꯝ ꯍꯧꯔꯛꯑꯦꯅ ꯈꯪꯉꯅꯤꯕꯀꯣ ꯑꯗꯨꯒ ꯆꯤꯟꯒꯤ ꯂꯩꯗꯁꯨ ꯂꯩ ꯂꯩꯒꯤꯁꯤꯅ ꯌꯥꯝ ꯀꯃꯟ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏ ꯖꯤꯑꯣꯒ꯭ꯔꯥꯐꯤꯛ ꯇꯪ ꯍꯥꯟꯅꯁꯨ ꯑꯃ ꯍꯥꯏꯅꯩꯀꯣ ꯑꯩꯈꯣꯏ ꯁꯤꯒꯤꯁꯤꯁꯨ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯖꯤꯑꯣꯒ꯭ꯔꯥꯐꯤꯛ ꯇꯪ ꯍꯥꯏꯇꯥꯔꯗꯤ ꯃꯦꯞꯀꯤ ꯇꯥꯏꯞꯇ ꯋꯥꯔꯜ ꯃꯦꯞꯀꯤ ꯇꯥꯏꯞꯇ ꯂꯩ ꯃꯇꯦꯛ ꯑꯃꯗꯅ ꯑꯁꯇ꯭ꯔꯦꯂꯤꯌꯥ ꯃꯥꯜꯂꯅꯤ ꯃꯇꯦꯛ ꯑꯃꯗ ꯏꯟꯗꯤꯌꯥ ꯃꯥꯜꯂꯅꯤ ꯍꯥꯏꯇꯥꯔꯦꯀꯣ ꯃꯇꯦꯛ ꯃꯇꯦꯛ ꯃꯇꯦꯛ ꯇꯧꯔꯒ ꯆꯥꯊꯠꯂ ꯃꯊꯪ ꯑꯗꯨꯝ ꯐꯖꯕ ꯇ꯭ꯔꯤꯠꯃꯦꯟꯗꯤ ꯂꯩꯇꯕ ꯁꯤꯒꯨꯝꯕꯁꯤꯗꯤ ꯇ꯭ꯔꯤꯠꯃꯦꯟꯁꯤ ꯂꯩꯒꯟꯗꯦ ꯑꯅ ꯚꯤꯇꯥꯃꯤꯟ ꯆꯥꯔꯒ ꯃꯥꯒꯤ ꯁꯤꯝꯇꯝꯗꯣ ꯍꯟꯊꯅꯕ ꯃꯣꯂꯣꯝꯅꯨꯡ ꯈꯔ ꯇꯩꯔꯒ ꯏꯟꯐꯦꯛꯁꯟ ꯁꯦꯀꯦꯟꯗꯔꯤ ꯏꯟꯐꯦꯛꯁꯟ ꯂꯥꯛꯇꯅꯕ ꯍꯥꯏꯇꯥꯔꯦ ꯑꯗꯨ ꯍꯣꯠꯅꯕ ꯌꯥꯅꯤ ꯑꯗꯨ ꯇꯧꯕꯨ ꯀꯃꯥꯏꯅ ꯈꯥꯡꯀꯦ ꯍꯥꯏꯇꯥꯔꯗꯤ ꯆꯥꯕ ꯌꯥꯗ꯭ꯔꯀꯥꯟꯗ ꯄꯣꯛꯑꯀꯥꯟꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯁꯥ ꯑꯄꯣꯛ ꯃꯣꯔꯣꯛ ꯑꯝꯇ ꯆꯥꯕ ꯌꯥꯗ꯭ꯔꯀꯥꯟꯗꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯂꯥꯏꯅ ꯈꯪꯉꯤ ꯍꯥꯏꯇꯥꯔꯦꯀꯣ
0: ꯐꯣꯟ ꯀꯣꯜ ꯑꯝꯇꯒ ꯃꯨꯜꯂꯛꯄ ꯆꯠꯀꯦ ꯍꯜꯂꯣ ꯑꯗꯨꯒ ꯍꯧꯖꯤꯛ ꯗꯣꯛꯇꯔꯅ ꯇꯥꯛꯄꯤꯕꯗ ꯃꯁꯤꯒꯤ ꯁꯤꯒꯤ ꯍꯧꯔꯛꯐꯝꯁꯤ ꯉꯁꯥꯏ ꯚꯥꯏꯔꯁꯀꯤ ꯑꯃꯁꯨ ꯌꯥꯎꯔꯦ ꯑꯗꯨ ꯅꯠꯇꯕ ꯑꯇꯩ ꯀꯔꯤ ꯀꯔꯤ
2: ꯚꯥꯏꯔꯁꯀꯤ ꯑꯃ ꯂꯩꯔꯦ ꯑꯗꯩ ꯐꯪꯒꯜꯒꯤ ꯂꯩꯔꯅꯤ ꯑꯗꯒꯤ ꯑꯣꯇꯣ ꯏꯃ꯭ꯌꯨꯟ ꯂꯩꯔꯅꯤ ꯁ꯭ꯇ꯭ꯔꯦꯁ ꯀꯨꯝꯕ ꯂꯩꯔꯅꯤ ꯑꯗꯨꯒ ꯑꯣꯇꯣ ꯏꯃ꯭ꯌꯨꯟ ꯁꯤꯗ ꯇꯥꯏꯞ ꯑꯃ ꯑꯅꯤ ꯁꯨꯃꯨꯛ ꯂꯩ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯥꯏꯛ ꯑꯦꯟ ꯄ꯭ꯂꯥꯅꯦꯠ ꯍꯥꯏꯅ ꯑꯃ ꯂꯩ ꯑꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯇꯣꯞꯄ ꯄꯦꯟꯐꯤꯒꯔꯁ ꯍꯥꯟꯅ ꯑꯗꯒꯤ ꯂꯤꯅꯤꯌꯔ ꯑꯥꯏ ꯖꯤ ꯑꯦ ꯗꯤꯖꯤꯁ ꯀꯌꯥꯝ ꯂꯩꯈ꯭ꯔꯦ
0: ꯍꯣꯏ ꯍꯣꯏ ꯑꯗꯒꯤ ꯏꯆꯝ ꯆꯝꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯔꯤꯒꯨꯝꯕ ꯑꯃ ꯆꯥꯕꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯌꯥꯅ ꯇꯛꯂꯣꯡ ꯍꯦꯛ ꯆꯤꯛ ꯎꯕꯒꯁꯨ ꯌꯥꯎꯏ ꯂꯩꯗꯅꯤ ꯈꯪꯗꯦ ꯑꯗꯒꯤ ꯉꯁꯥꯏꯒꯤ ꯈꯖꯥꯏꯒꯤ ꯃꯅꯨꯡ ꯊꯪꯕ ꯁꯔꯨꯛꯁꯤꯗꯅꯤ ꯈꯪꯗꯦ
2: ꯌꯦꯁ ꯑꯗꯨꯒꯤ ꯁꯣꯝꯒꯤ ꯇꯣꯄꯤꯛꯁꯦ ꯌꯥꯝ ꯑꯝꯇ ꯍꯥꯏꯖꯍꯧꯅꯤꯡꯉꯤ ꯑꯩꯅ ꯊꯦꯡꯅꯖꯕ ꯀꯦꯁ ꯈꯔ ꯊꯦꯡꯅꯖꯈ꯭ꯔꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯌꯥꯅ ꯇꯨꯝꯃꯒ ꯆꯤꯛꯇꯅ ꯑꯜꯁꯔ ꯁꯦ ꯇꯧꯔꯛꯑꯅꯤ ꯁꯤꯁꯦ ꯈꯖꯥꯏꯗ ꯑꯣꯏꯕ ꯂꯩꯗ ꯇꯧꯒꯜꯂꯦ ꯈꯔ ꯁꯤꯒꯨꯝꯕꯁꯦ ꯑꯗꯣ ꯑꯍꯟ ꯆꯍꯤ ꯈꯤꯇꯪꯒ ꯂꯤꯔꯛꯑꯒ ꯏꯃ꯭ꯌꯨꯟꯗ ꯁꯣꯟꯗꯕꯁꯤꯗ ꯑꯗꯨ ꯑꯜꯁꯔꯗꯣ ꯌꯥ ꯑꯇꯨꯝꯕꯗ ꯂꯧꯊꯣꯛꯇ꯭ꯔꯒꯗꯤ ꯀꯨꯏꯅ ꯂꯩꯔꯀꯥꯟꯗ ꯑꯜꯁꯔ ꯁꯨꯝ ꯆꯥꯎꯊꯣꯔꯛꯑꯦ Samsung chang thore. Adugo matang chana atumba poche kakthal sem trim ta hu bhai tare ko. Trim toro gadi magi ulcer machak tu kakthal kamu oishangani oishanda poche.

বাংলাদেশ কি সনা তাম্পা ফিল্ম গিতাবিরে রোজি হৈস নাম খঞ্জল মনবি এম এম না সৈরং বানাও সকল মং না সেরং বৈসে হজি আমি ফিল্ম এসে গেরোয় খুদল তামজরি।